আকাশবাণী কৈলাসহর, আজ মঙ্গলবার, 7/আশ্বিন 1948 শকাব্দ, 11/আশ্বিন 1433 বঙ্গাব্দ এবং 29 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করতে সময় ভোর 6টা। শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন।

0: আকাশবাণী কৈলাসহর, এবারে শুনবেন অমৃতবাণী।
1: সমগ্র জগৎ সুখ ও আরামের উপাসক, যাহা দুঃখকর তাহার উপাসনা করিতে খুব অল্প লোকেই সাহস করে। সুখ ও দুঃখ উভয়কে অতিক্রম করাই মুক্তির ভাব। মানুষ এই দ্বার অতিক্রম না করিলে মুক্ত হইতে পারে না। আমাদের সকলকেই এগুলির সম্মুখীন হইতে হইবে। আমরা ঈশ্বরের উপাসনা করিতে চেষ্টা করি, কিন্তু আমাদের দেহ, প্রকৃতি, ভগবানও আমাদের মধ্যে আসিয়া আমাদের দৃষ্টিকে অন্ধ করিয়াছে। আমাদিগকে বজ্রের মধ্যে, লজ্জা, দুঃখ, দুর্বিপাক ও পাপতাপের মধ্যে তাহাকে উপাসনা করিতে ও ভালোবাসিতে শিখিতে হইবে। সমগ্র জগৎ পুণ্যের ঈশ্বরকে চিরকাল প্রচার করিয়া আসিতেছে। আমি একাধারে পুণ্য ও পাপের ঈশ্বরকে প্রচার করি। যদি সাহস থাকে, এই ঈশ্বরকে গ্রহণ করো, এই ঈশ্বরই মুক্তির একমাত্র পথ, তবেই সেই একত্বরূপ চরম সত্যে উপনীত হইতে পারিবে। তবেই একজন অপর অপেক্ষা বড় এই ধারণা নষ্ট হইবে। যতই আমরা এই মুক্তির নিয়মের সন্নিহিত হই, ততই আমরা ঈশ্বরে শরণাগত হই, ততই আমাদের দুঃখ কষ্ট চলিয়া যায়। তখন আমরা আর নরকের দ্বার হইতে স্বর্গের দ্বারকে পৃথকভাবে দেখিব না। মানুষে মানুষে ভেদ বুদ্ধি করিয়া বলিব না, আমি জগতের যে কোনো প্রাণী হইতে শ্রেষ্ঠ। যতদিন আমরা সেই প্রভু ব্যতীত জগতে আর কাহাকেও না দেখি, ততদিন এই সব দুঃখ কষ্ট আমাদিগকে ঘিরিয়া থাকিবে এবং আমরা এই সকল ভেদ দেখিব। কারণ সেই ভগবানেই, সেই আত্মাতেই আমরা সকলে অভিন্ন। আর যতদিন না আমরা ঈশ্বরকে সর্বত্র দেখিতেছি, ততদিন এই একাত্মানুভূতি হইবে না। একই বৃক্ষে সুন্দর পক্ষযুক্ত নিত্য সখার স্বরূপ দুইটি পক্ষী রহিয়াছে। তাহাদের মধ্যে একটি বৃক্ষের অগ্রভাগে, অপরটি নিম্নে। নিচের সুন্দর পক্ষীটি বৃক্ষের সাধু ও কটু ফলগুলি ভক্ষণ করিতেছে। একবার একটি সাধু, পর মুহূর্তে আবার কটু ফল ভক্ষণ করিতেছে। যে মুহূর্তে পক্ষীটি কটু ফল খাইল তাহার দুঃখ হইল, কিয়ৎক্ষণ পরে আরেকটি ফল খাইল এবং তাহাও যখন কটু লাগিল, তখন সে উপরের দিকে চাহিয়া দেখিল অপর পক্ষীটি, সাধু বা কটু, কোনো ফলই খাইতেছে না, নিজ মহিমায় মগ্ন হইয়া স্থির ধীরভাবে বসিয়া আছে। তারপর বেচারা নিচের পাখিটি সব ভুলিয়া আবার সাধু ও কটু ফলগুলি খাইতে লাগিল। অবশেষে অতিশয় কটু একটি ফল খাইল। কিছুক্ষণ থামিয়া আবার সেই উপরের মহিমময় পক্ষীটির দিকে চাহিয়া দেখিল। অবশেষে ওই উপরের পক্ষীটির দিকে অগ্রসর হইয়া সে যখন তাহার খুব সন্নিহিত হইল, তখন সেই উপরের পক্ষীর অঙ্গজ্যোতি আসিয়া তাহার অঙ্গে লাগিল ও তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। সে তখন দেখিল সে নিজেই উপরের পক্ষীতে রূপায়িত হইয়া গিয়াছে। সে শান্ত, মহিমময় ও মুক্ত হইয়া গিয়াছে এবং দেখিল বৃক্ষে বরাবর একটি পক্ষী রইয়াছে, নিচের পক্ষীটি উপরের পক্ষীটির ছায়া মাত্র। অতএব আমরা প্রকৃতপক্ষে ঈশ্বর হইতে অভিন্ন, কিন্তু যেমন এক সূর্য লক্ষ শিশির বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া লক্ষ লক্ষ ক্ষুদ্র সূর্যরূপে প্রতীত হয়, তেমনি ঈশ্বরও বহু জীবাত্মারূপে প্রতিভাত হন। যদি আমরা আমাদের প্রকৃত ব্রহ্মস্বরূপের সহিত অভিন্ন হইতে চাই, তবে প্রতিবিম্ব দূর হওয়া আবশ্যক। এই বিশ্ব প্রপঞ্চ কখনো আমাদের তৃপ্তির সীমা হইতে পারে না। সেই জন্যই কৃপণ অর্থের উপর অর্থ সঞ্চয় করিতে থাকে, দস্যু অপহরণ করে, পাপী পাপাচরণ করে। তোমরা দর্শন শাস্ত্র শিক্ষা করো, সকলেরই এক উদ্দেশ্য, এই মুক্তি লাভ করা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। জ্ঞাত

0: সারে বা অজ্ঞাত সারে আমরা সকলেই পূর্ণতা লাভের চেষ্টা করিতেছি, প্রত্যেকেই এই পূর্ণতা লাভ করিবে।
1: অমৃতবাণীতে আজ শুনেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। শ্রোতা বন্ধুরা শুনবেন ভক্তিমূলক গান।

সংবাদ সম্প্রচারিত হবে 7:25। 7:35 এবং 7:40 শুনবেন আগরতলা কেন্দ্রীয় স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ পর্যায়ক্রমে শুনবেন 8:00 এবং 8:15। 8:30 শুনবেন আকাশবাণীর শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ। আতরিকান 8:40। দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন 9:05। 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 11টায় লাইভ ফোন ইন সুরের বেলা। ১২:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। নজরুল গীতি 12:30। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1টায়। 1:05 ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30। 1:40 শুনবেন আধুনিক গান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2:00। 2:15 শুনবেন লোকগীতি। দিল্লি মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 2:30। বেলা 3টে হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্রের সম্প্রচারিত হবে। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 3:05। 4:20 দিল্লি কেন্দ্রের এমপ্লয়মেন্ট নিউজ, এর অববাহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যা 6টায় গড় গৃহস্থী, 6:30 শুনবেন কিষাণ বাণী। আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সন্ধ্যা 7টায়। 7:35 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, ভয়েজ মেল অনুষ্ঠান গেতবাহার। 8:30 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন গজল, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে, লাইট ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনবেন 10:10। 10:20 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি 10:35। শ্রোতা বন্ধুরা শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কৈলাসহর।

অনুষ্ঠান শুনছেন 103.2 MHz আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন সুপ্রভাত। এই সময়টাতে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, কাছের এবং দূরের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান। অনুষ্ঠানে বরাবরের মতোই প্রথমে শুনবেন আজকের দিনটি সম্পর্কে, এরপরই বিভিন্ন পত্রিকা থেকে নেওয়া সংবাদ শিরোনাম। শুরুতেই আজকের দিনটি সম্পর্কে জানিয়ে দিচ্ছি, আজ 29 সেপ্টেম্বর মঙ্গলবার, আজ বিশ্ব হৃৎপিণ্ড দিবস। 1988 সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে বিশ্বের বৃহত্তম মহাকাশ স্টেশন মির উৎক্ষেপণ করে।

সান ডিয়েগো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় প্যাসিফিক সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারান 144 জন মানুষ। দিনটি ছিল 1978 সালের 29 সেপ্টেম্বর। 1942 সালের আজকের দিনে মাতঙ্গিনী হাজরা ভারতীয় বিপ্লবী স্বাধীনতা আন্দোলনে শহীদ হন। ভারতের প্রথম ইংরেজ শাসক রবার্ট ক্লাইভ 1725 সালে জন্মগ্রহণ করেন। 1909 সাল ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জি জন্মগ্রহণ করেন। ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক মাহমুদ আলীর জন্ম আজকের দিনে। বাঙালি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা তাপস পালের জন্ম 1958 সালের আজকের দিনে। আজকের দিনে 1970 সাল ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ খুশবু সুন্দর জন্মগ্রহণ করেন। ফ্লোরা শাইনি ভারতীয় মডেল ও অভিনেত্রী জন্মগ্রহণ করেন 1979 সালের আজকের দিনে। 2007 সাল দিনটি ছিল 29 সেপ্টেম্বর। বিশ্বের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্যালডার হল নিয়ন্ত্রিত বিস্ফোরণে ভেঙে ফেলা হয়। 8.1 মাত্রার সামোয়া ভূমিকম্প ও সুনামিতে 189 জনের বেশি নিহত ও শত শত লোক আহত হন 29 সেপ্টেম্বর সাল 2009। 1935 সালে আজকের দিনে ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়। 1929 সালের 29 সেপ্টেম্বর বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে। শ্রোতাবন্ধুরা শুনলেন আজকের দিনটি সম্পর্কে। এবারে সংবাদ শিরোনাম। প্রথমে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম। পরপর দুদিন গাড়িতে হামলা, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ, তবে দ্রুত শুনানি হবে না। পুর নিয়োগের পর এবার কোটি টাকার মূর্তি দুর্নীতি, তদন্তে ইডি। লাইন ডুবে রেল চলাচলে বিঘ্ন রুখতে ব্যারাকপুরে স্টেশনে উন্নত প্রযুক্তি, ঝাড়ফুঁকের পরে হাসপাতাল।

সর্পদষ্ট বালিকার। বৃষ্টিতে ভিজছে হাসপাতালের বহির্ভাগ, সমস্যায় ডাক্তার ও রোগীরা। রাজ্য পুলিশে আবার রদবদল, একাধিক শীর্ষ আধিকারিককে সরালেন শুভেন্দু। কলকাতার অ্যাডিশনাল সিপিকেও বদলি। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শালবনিতে তিন হাতির মৃত্যু, ঘটনায় গ্রেফতার এক ধৃতের জমিতেই মিলেছিল মাও ও দুই শাবকের নিথর দেহ। গ্রেফতার বহু দুঃখিত, গ্রেফতার হুমায়ুনের দলের আরও তিন। পুলিশকে তোপ, ভোট প্রচারের সময় উত্তেজনা নন্দীগ্রামেও, পদ্মহাতে দ্বন্দ্ব। সোমবারও জামিন পেলেন না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। পিছুলো শুনানি, চার দিন আগে বিচারপতি বলেছিলেন দিয়ে দিচ্ছি। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। বাজার থেকে পাকড়াও করল গোপালনগরের পুলিশ। শিশুদের সমাজ মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নিয়ম তৈরি করুক কেন্দ্র, সুপ্রিম কোর্ট বলল সমাধান না হলে পদক্ষেপ। গণধর্ষণ হয়নি, বয়ান রেকর্ডের জন্য চাপ দেন কর্তৃপক্ষই। কয়েক ঘন্টায় ইউটার্ন তিন ছাত্রীর, পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ। কালো কালিতে জ্ঞানেশ গদ্দার লেখা হলো মুখ্য নির্বাচন কমিশনারের আগ্রার বাড়ির গেটে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে বিক্ষোভ। 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনে মাশুল কার্যকর করতে আপাতত বাধা রইল না কেন্দ্রের, স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। নেপালে ফের বিপর্যয়, তুষার ধসে একাধিক পর্বতারোহী সহ অন্তত 10 জন নিখোঁজ। উদ্ধার কাজ চলছে তিব্বত সীমান্তের কাছে। শর্তগুলি খুবই স্পষ্ট, হরমুজ প্রস্তাব নাকচ করায় ট্রাম্পকে মনে করাল ইরান। কূটনৈতিক পথে সংঘাত নিরসনের বার্তা আমেরিকাকে। আহতদের নিতে এসে আক্রান্ত অ্যাম্বুলেন্স, মৃত উদ্ধারকারী দলের সদস্য। প্রশ্নের মুখে পাকিস্তানের ডেরা ইসমাইল শহরে নিরাপত্তা। আবারও বন্যার শঙ্কা নেপালে। শ্রোতা বন্ধুরা শুনলেন আনন্দবাজার পত্রিকার শিরোনাম। এবারে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। ভোট চুরকে শিক্ষা দেবে মানুষই, জ্ঞানেশের বাড়িতে লেখা হলো গদ্দার। আইনমান্য আইনমান্যে অনর ককরোচ। বৃষ্টিপাতে দ্বিতীয় কলকাতা ভাঙবে 2021 সালের রেকর্ড। ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, দাবি রাজ্যপালের। জ্ঞানেশ কাণ্ডে রাজ্যজুড়ে আন্দোলন কংগ্রেসের, বিক্ষোভে এসইউসিআই। পটারি রোডের দুর্গাপূজায় বামবধ ঘিরে বিতর্ক তরজা। আগ্নেয়াস্ত্রসহ ধৃত ঋতব্রত প্রন্তী তৃণমূলের নেতা। আরামবাগের আরান্ডি দুই পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা সদস্যদের। 8 কোটি টাকার লেনদেন, সাগরদিঘির যুবকের বাড়িতে ইডি। নামেই জল প্রকল্প, পূর্বস্থলীর গ্রামে পানীয় জলের হাহাকার। পূর্বটের আগে বাদ পড়া নাম তুলতে হবে তালিকায় জ্ঞানেশকে গ্রেফতারের দাবি কংগ্রেসের। তামিলনাড়ুতে সদ্যজাতদের সোনারাংটি সরব বিজেপি। ব্যালট ফেরানোর পক্ষে মায়াবতী।

বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, মৃত অন্তত 8। ইউক্রেনীয় রোবটের দাপট, খতম 3,000 রুশ সেনা। ইংল্যান্ডে বায়ুসেনা ঘাঁটির কাছে ধৃত 5 সন্দেহভাজন। এআই দিয়ে ইতালির ব্যাংকে 10,340 কোটির প্রতারণা। ফের বাংলাদেশ, নীল ড্রামে উদ্ধার হিন্দু ব্যবসায়ীর দেহ।

হার্টের চিকিৎসায় কোন কোন যন্ত্র লক্ষ প্রাণ বাঁচিয়েছে? তরুণ বয়স্ক অ্যাটাক আটকাবেন কীভাবে? সোনার দাম 4,000 টাকা কমলো।

রাহুল বিদ্য কেন্দ্র মোকাবিলায় দলের এক ডজন মুখ্যমন্ত্রীকে নামাল বিজেপি। সোহরাবউদ্দিন মামলার শাহের রেহাইয়ে পুনর্বিবেচনা নয় বলল সুপ্রিম কোর্ট। এসআইআরে ভোটার বাতিল মামলা, উপনির্বাচন এর আগে শুনানি হচ্ছে না, ভোট দিতে পারবে না 18,000। বাংলায় আসন্ন পুনর্নির্বাচনেও থাকছে না জোড়াফুল প্রতীক। 3 মাস পর আরও 4 মাস সময় কমিশনকে। বিহারে বিস্ফোরক, চিরাগ পাসওয়ানও বিজেপিতে অনাস্থা বাড়ছে শরিকদের। আপের অনুদান কমল 68%, সিংহভাগ চাঁদায় দল ত্যাগী প্রাক্তন সাংসদের সংস্থার।

বন্যা ধসে বিধ্বস্ত নেপাল, মৃত 24, পাহাড়ের একাংশ ভেঙে নদীতে। নর্থ ইস্ট কাটা উপরাতে তৈরি মোহনবাগান, কলকাতায় পা রাখল ভারতীয় দল। শহরে হাজির ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকের জুলিনিস্কি, জোড়া রূপে উজ্জ্বল গুলবীর।

রকুলপ্রীত ও তার শ্বশুরের বারো ঠিকানায় আয়কর হানা। এসআর এফটিআই নিন্দা টলি পাড়ার।

ক্লাবের সিসি ক্যামেরা ও হার্ড ডিস্ক চুরি, দুষ্কৃতি, তাণ্ডব, অজেয় সংহতিতে সদস্যদের মারধরের অভিযোগ। কলকাতা পুরসভার প্রতীকে যুক্ত হল প্রতিজ্ঞা, ছাপা হচ্ছে নয়া লেটার হেড। খুনের মামলায় অভিযুক্তদের ডেরায় আশ্রয়, বক্সার থেকে গ্রেফতার দুষ্কৃতি খরগোশ। 13 বছর আগে ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাবাস। মেরামতের জেরে সল্টলেকে বন্ধ বহু রাস্তা, অফিস টাইম নিয়ে যানজট, অফিস টাইমে যানজট, দুর্গাপুজোর আগে

শেষ করতে জোর কদমে কাজ। বর্তমানের খবরের জের টনক নড়ল প্রশাসনের। বারুইপুরে ট্রান্সফরমার থেকে সরল পুজুর গেট। প্রমোটারের বাধা, কাঁচড়াপাড়ায় দুর্গাপুজোর মণ্ডপ নিয়ে অশান্তি। সম্পত্তির লোভে পিটিয়ে খুন প্রতিবেশী প্রৌঢ়কে, যাবজ্জীবন কারাদণ্ড যুবকের। নৌসাদদের খাম কেন ঋতব্রতদের, ফের সমালোচনার মুখে কমিশন। শ্রোতাবন্ধুরা শুনছিলেন পত্রিকা থেকে নেওয়া সংবাদ শিরোনাম। এরই সাথে শেষ হলো আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান। কথা হবে আগামী অনুষ্ঠানে। ততক্ষণে সকলে সুস্থ সুন্দর এবং ভালো থাকার প্রত্যাশায় আজকের সুপ্রভাত অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।

এবারে ভক্তি সুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী মহেশ রঞ্জন সোম।

ভক্তি সিদ্ধ অনুষ্ঠানে শুনছেন ভক্তিমূলক গান। শ্রোতা বন্ধুরা, এবার রিলে করে শোনা হচ্ছে আকাশবাণী কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন, আগামী বছর এর আসর বসবে কলকাতায়। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ CBDT অডিটের আওতাভুক্ত করদাতাদের জন্য 2026-27 মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। জাপানে এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 4টি সোনাসহ 45টি পদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, 3 দিনের এই সম্মেলনে নৌবাহিনীর পদস্থ কর্তা এবং অপারেশনাল এবং এরিয়া কমান্ডাররা যোগ দেবেন। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে সামরিক ও কৌশলগত স্তরে কোনো অভিযানের সর্বাত্মক প্রস্তুতি পর্যালোচনা করে দেখা হবে এই বৈঠকে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের আবহে ভারতের সমুদ্রপথ সুরক্ষিত রাখতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে প্রধানত এই সম্মেলনে আলাপ আলোচনা হবে। সম্মেলনের আজ উদ্বোধনী দিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় সামুদ্রিক নিরাপত্তা এবং ভারতীয় নৌবাহিনীর কাছ থেকে প্রত্যাশা বিষয়ে আলোকপাত করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ থেকে 5 অক্টোবর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি 2-দিনব্যাপী G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। বৈঠকের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই আলোচনাগুলিতে কৃষক, মৎস্যজীবী, নারী উদ্যোক্তা, স্টার্টআপ, MSME এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য সুযোগ সম্প্রসারণের বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, 2023 সালে শুরু হওয়া ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন, আগামী বছর এর আসর বসবে কলকাতায়। তিনি কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে এই কথা জানান। 28 থেকে 31 জানুয়ারি ওই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে জ্বালানি ক্ষেত্রে নতুন বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তা দিয়েছেন বলে শ্রী পুরি উল্লেখ করেন। 120টিরও বেশি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। কলকাতার এই সম্মেলন সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলেও তাঁর দাবি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সমন্বিত পরিকল্পনা, বৈজ্ঞানিক মূল্যায়ন এবং মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রবি মৌসুমের প্রস্তুতি সম্পন্ন করে। আজ নতুন দিল্লিতে আয়োজিত 2-দিনব্যাপী জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026-এ ভাষণ দিতে গিয়ে শ্রী চৌহান বলেন, জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য প্রথাগত পদ্ধতির পরিবর্তে তথ্যভিত্তিক পরিকল্পনা এবং কেন্দ্র রাজ্যের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় প্রয়োজন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, শ্রীলঙ্কার জনস্বাস্থ্য ব্যবস্থাকে সাহায্য করার লক্ষ্যে ভারত প্রায় 3 টন যক্ষ্মা প্রতিরোধী ওষুধ কলম্বোতে পাঠিয়েছে। গতকাল এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, প্রতিবেশীদের শ্রীলঙ্কার জনস্বাস্থ্য ব্যবস্থাকে সাহায্য করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে চলতি মাসের গোড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলি যক্ষ্মার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ঘাটতি

0: করতে আরও শক্তিশালী ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করে। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও সিবিএসইকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদের 3 ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যে সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসইকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় রেরা 2016 একটি প্রতিবেদন।
1: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন 2016, সংক্ষেপে রেরা। 2016 সংসদে পাশ হওয়া এই আইন 2017 পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ এন জি খৈতান।
2: আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন তো ওরা প্রিসক্রাইব করা আছে এগ্রিমেন্ট, আপনি এই ধরনের যে অ্যাক্ট রুলের মধ্যে এগ্রিমেন্টটা প্রিসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে ওর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি অডিটের আওতাভুক্ত করদাতাদের জন্য 2026-27 মূল্যায়ন বছরের আয়করের রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল 31 অক্টোবর, তা বাড়িয়ে 21 নভেম্বর করা হয়েছে। এছাড়াও কর নিরীক্ষা প্রতিবেদন, ট্যাক্স অডিট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমাও 30 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে 21 অক্টোবর করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে 2025 সালের 15 আগস্ট চালু হওয়ার পর থেকে ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস গত 1 বছরে 1 কোটির মাইল ফলক অতিক্রম করেছে। ব্যক্তিগত গাড়ির মালিকদের মধ্যে এই পাসের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার ফলেই তা সম্ভব হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। ভারতীয় রেল উত্তর পূর্ব রেলের বারাণসী ডিভিশনের 614 বেশি রুট কিলোমিটার এলাকায় কবচ 4.0 প্রযুক্তি চালুর জন্য 223 কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বারাণসী ডিভিশনের চিহ্নিত বাকি অংশগুলিতেও কবচ 4.0 এর আওতা বাড়ানো হবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি ও বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা গতকাল থেকে শুরু হয়েছে। এর ফলে নতুন দিল্লি ও উলানবাটোরের মধ্যে যাত্রার সময়সীমা কমে 5 ঘন্টায় নেমে আসবে। মঙ্গোলিয়ার হনু এয়ার দ্বারা পরিচালিত এই পরিষেবাটি প্রতি সোমবার চালু থাকবে। আগে ঘুরপথে প্রায় 13 থেকে 18 ঘন্টা সময় লাগত। আশা করা হচ্ছে এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা পর্যটন, চিকিৎসা ও ব্যবসার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে যাতায়াত সহজতর করবে। ফেডারেল তদন্ত ব্যুরো FBI গ্যাংস্টার সতীন্দ্রজিৎ সিং ওরফে গোল্ডি ব্রাডকে 10 জন সবচেয়ে কুখ্যাত অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তাকে ধরার জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। FBI সূত্রে জানা গেছে, লরেন্স বিষ্ণোই গ্যাং এর নেতা ব্রাড উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় হত্যা, গুলিচালনা, অপহরণ, জোর করে টাকা আদায় এবং মাদক ও অস্ত্র পাচারের মতো বিভিন্ন অপরাধমূলক ঘটনায় সে জড়িত। জাপানের আইচি নাগুয়ায় আয়োজিত 2026 এশিয়ান গেমসে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। গতকাল অ্যাথলেটিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক জয় করেছে। জসবীর সিং রূপো এবং রোহিত যাদব ব্রোঞ্জ পদক পেয়েছেন। ভারতের শ্রীশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার লাফিয়ে রূপো পেয়েছেন। অন্যদিকে অ্যাথলিট গুলভীর সিং পুরুষদের 1500 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করে রূপো পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের 25 মিটার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে রূপো জিতেছেন এশা সিং। মহিলাদের 400 মিটার হার্ডলস ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড করে ব্রোঞ্জ পদক জিতেছেন ভিতিয়া রামরাজ।

0: এছাড়া পারুল চৌধুরী তাঁর দ্বিতীয় ব্রোঞ্জ পদকটি পেয়েছেন। কুরাশ ইভেন্টে ভারত আরও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। মহিলাদের অনূর্ধ্ব 78 কেজি বিভাগে পিঙ্কি বলহারা তৃতীয় স্থান অধিকার করেছেন। এদিকে কোনো ম্যাচ না খেলেই ভারতীয় পুরুষ ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছে গেছে। আইচি নাগোয়ায় খারাপ আবহাওয়ার কারণে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমান এশিয়ান গেমসে 45টি পদক জিতে ভারত তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে। এর মধ্যে 4টি সোনা, 20টি রুপো এবং 21টি ব্রোঞ্জ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন, আগামী বছরের আসর বসবে কলকাতায়। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ CBDT অডিটের আওতাভুক্ত করদাতাদের জন্য 2026-27 মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। জাপানে এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 4টি সোনাসহ 45টি পদক জিতেছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে, এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গ্রহণ গতকাল সম্পন্ন হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে ভোটের হার 80% বেশি। 52টি ব্লকের 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে 44টি ব্লকের 2,950টি আসনে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা হবে আগামী 5 অক্টোবর। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1,640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। মনোনয়ন না পাওয়ায় 3টি আসন শূন্য রয়েছে। ভোট গ্রহণ শেষে কড়া নিরাপত্তায় ব্যালট বাক্স নিয়ে ভোটকর্মীরা রিসিভিং সেন্টারে ফিরেছেন। এদিকে 29টি সিপাহী জলা, খোয়াই ও দক্ষিণ জেলাতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। গোমতী জেলায় মাতাবাড়ি ব্লকের ওয়ারিং বাড়িতে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আর কোনো হিংসার খবর নেই। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ও পোয়াংবাড়িতে সর্বোচ্চ 89% ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিভিন্ন কেন্দ্রে জনজাতি মহিলাদের ঐতিহ্যবাহী পোশাকে ভোট দিতে দেখা যায়। তবে ধলাই জেলায় ভোট দিতে যাওয়ার পথে পৃথক 2টি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। ছাউমনুর বনকুমারিতে টমটম দুর্ঘটনায় 65 বছরের লক্ষ্মী স্মৃতি চাপকাম মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও 4 জন। এছাড়া গঙ্গানগর থানার কলাবাড়িতে অটো দুর্ঘটনায় 4 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ভিলেজ কমিটির ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। গতকাল আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সব সদস্যদের অভিমত গ্রহণ করার পর কার্যকর করা হয়েছে। নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে বিরোধী দলগুলি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নয়াদিল্লিতে প্রহার, জাতীয় সন্ত্রাস দমন নীতি ও কৌশল শীর্ষক সম্মেলনে উদ্বোধন করেছেন। এই সম্মেলনে সমগ্র সমাজভিত্তিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রহারের 7টি স্তম্ভ, প্রতিরোধ, প্রতিক্রিয়া, অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার, সন্ত্রাসবাদের অনুকূল পরিস্থিতি প্রশমন, আন্তর্জাতিক প্রচেষ্টার সমন্বয় এবং পুনরুদ্ধার ও স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সন্ত্রাসবাদের সকল রূপ ও প্রকাশের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী ঘটনাগুলোর ক্রমাগত বিশ্লেষণের মাধ্যমে প্রহার কৌশলকে শক্তিশালী ও উন্নত করার জন্য ধারাবাহিক প্রচেষ্টা এবং আগামী 10 বছরের জন্য একটি শক্তিশালী ও সুসংহত প্রহার ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর

0: জোর দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি নতুন প্রত্যর্পণ পোর্টালও চালু করেছেন, যা বিদেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনার প্রচেষ্টাকে সমন্বিত ও ত্বরান্বিত করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেবা ও সুশাসনের মধ্য দিয়ে দেশের মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছেন। গতকাল আগরতলায় মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি আয়োজিত রক্তদান ও বস্ত্রদান শিবিরের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত সারা দেশে প্রায় 25 কোটি মানুষকে তিনি দারিদ্র্যসীমার উপরে নিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রায় 100% মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 101.25 বিলিয়ন ডলারে পৌঁছেছে। উভয় পক্ষ 2032 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে 200 বিলিয়ন ডলারের যৌথ লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে। যৌথ টাস্কফোর্স উড়িষ্যায় প্রস্তাবিত 11.5 বিলিয়ন ডলারের একটি সমন্বিত অ্যালুমিনিয়াম কমপ্লেক্স এবং গুজরাটের ফুড পার্ক প্রকল্প সহ বেশ কয়েকটি বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছে। বৈঠকে গুজরাটের ধোলেরায় একটি বিমান ও লজিস্টিক্স হাব গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা হয়। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত গতকাল তাদের পদক জয়ের ধারা অব্যাহত রেখেছে। শুটিং, ক্রিকেট, কুরাশ এবং বক্সিংয়ের মতো ইভেন্টে ক্রীড়াবিদরা নিজেদের দক্ষতার ছাপ রেখেছেন। গতকাল ভারত আরও 8টি পদক জয় করেছে। পাশাপাশি ভারতীয় পুরুষ ক্রিকেট দলও সেমিফাইনালে উঠেছে। অ্যাথলেটিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক জয় করেছে। ভারত পুরুষদের লং জাম্পেও রৌপ্য পেয়েছে। আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।
1: ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বিশ্ব যার মনোরোগী অশেবনাহার নাই যত নামিয়া ভারত নংতাইনি নিন্নুকুনি বড় রঙের শাখা হামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিচি থাম তাং বাং রাং নাংয়া ওই চুবা মুগু বই দং ত্রিপুরা নাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনানি সামু খাই জাগি দং ক্যাম্প শাখ হামনক দায় নব নক চিনি বদলনি বড় বড় খাঙি দং নি নিন্নুকুন চুগুই তং খে তিনি ন আয়ুষ্মান কার্ড খাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবার আয়ুষ্মান অ্যাপ নিচু আয়ুষ্মান কার্ড নামে মান্নাই শাক হাম নারুকনা যত নি মানথাই আয়ুষ্মান উঙ্কুম যত নি নুকুম তেই পো কাহামকে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 এবা 1-800-3453-797 ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা কক্তমা পর্ব কিশোর জামাতিয়া এডিসি ভিলেজ কমিটি সংমারিনী বুট নাহার মমিয়া পাইখা পাইঠা কক্তমা মানমা জরাতেই সাহি মানজাখা বুট গলাইখারাও চার্চিনী গবাং কাইবাচিসনি ব্লকনি বারা চার্চিসনি ভিলেজ কমিটিনি বেবাগী ব্রীসাই বারা চুকুচিসনি আসুকথাইনি বিসিং মিয়া ব্রীসি ব্রী ব্লকনি নৈসাই চুকুরা বাচি আসুক থাকে বুট নাহার জাখা বুট লেখা জাগান সালবা অক্টোবর টাবুকনি এডিসি ভিলেজ কমিটি সংবারিব যতই বা জানাই খরকসা সাই দগ্রা ব্রীসি বাতায়াও নকপ্লাইংখা সংগুলাইকে বরিয়ানী বাকে কাইথাম আসুক থাই বুক জাতংখা মেয়াদ বুট নাহার মূ পাইমা উলক গ্রাক নাই মতং বিসংতে বেলট বাক সত্যই সংবারিনী সামুং তাই রক সংবারিনী মানুই ইয়াসাকমা জাগ কিফিলখা ইয়াং উনকটি সিপাহী জলা খোয়াইতাই সালগ্রা হাঙ্করও কসং কসং খে বুট নাহার মুংখা গুমতি হাঙ্কর আমচাইনি মাতাবাড়ি ব্লকনি ওয়ারুং কামিও বুট ইয়াসাকমা কেন্দ্রনি ফাতারও কিসাসক পিসা পিরিং হামিয়া পাতিমু অংখা অবন কারিতাই কুন পাত টিমানি কক্তমা গ্রে সালগ্রা হাঙ্করনি জুলাই বাড়িতাই পং বাড়িব মামলাই গবং রাবো চারটি চুকু বুট ক্লাইমানি কক্তমা মানজাখা জুদা জুদা বুট কেন্দ্র টিপ্রাসা বুড়ি রক সিরি সিটি নিরি বরক কানৈ চুমুই বুট রেনা ফাইমা নুকজাখা ইয়াং বুট রেনা থাং থানি দলাই জেলা সাউমনুনি বনকুমারী ও টমটম লাহার ডেরামুং পাটি থানি লক্ষ্মী স্মৃতি চাকমা মুঙ্গুই বুড়িসে খরক সাত থৈজাখা তাই খরক বৈশাখ ডেরাখা আবনকারী গঙ্গানগর থানা আমচাইনি কালিবার ও অতুলাহার দেরামুং পাটি থানি খরক বৈশাখ ডেরাখা বরকন হাসপাতাল রহরজাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। শ্রোতাবন্ধুরা, এবারে পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে প্রথমে দিল্লি কেন্দ্রীয় সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ, এর অববাহিত পরেই শুনবেন আকাশবাণী শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ।

সম্প্রচারিত হলো দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন আধুনিক গান শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছিলেন আধুনিক গান শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনা হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন। এর অবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর, লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

শ্রোতা বন্ধুরা, সুরের বেলায় সকলকে স্বাগত জানাচ্ছি। 03824295192 নাম্বারে ডায়াল করে কথা বলবেন, শুনবেন আপনার পছন্দের যে কোনো বাংলা গান।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, বলুন।
1: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ হ্যাঁ
1: অবশ্যই ভালো আছেন?
0: হ্যাঁ আছি, আপনি নিশ্চয়ই ভালোই আছেন।
1: হ্যাঁ, ভালো আছি।
0: আচ্ছা,
1: তো আজকে একটা গান শুনতে চাই। গানটা হলো এরকম, কে আপন কে পর, হে মধুসূদন লক্ষ্মী নারায়ণ চরণে প্রণাম করি, হে মধুসূদন লক্ষ্মী নারায়ণ চরণে প্রণাম করি, ফুল ফল চন্দন করে সব নিবেদন তোমারই আরতি করি, হে মধুসূদন লক্ষ্মী নারায়ণ চরণে প্রণাম করি। এই গানটা,
0: আচ্ছা দেখছি
1: এই
0: আমি।
1: গানটা ছবিটার নাম বাংলা ছায়াছবি, কে আপন কে পর। আর শিল্পী কে গিয়েছেন ঠিক অবশ্যই বলতে পারছি না। আর যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমার অবিনাশ ভাই, তারপর প্রেমজিৎ বাবু, মিঠুন চক্রবর্তী, সুমন মুখুরি, কার্তিক মালাকার, সজল মালাকার, তারপর দেবজিৎ দাস, আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, আর এ মুহূর্তে যারা রেডিওর পাশে বসে গান শুনছেন, সব্বার জন্য রইল।
0: আচ্ছা
1: আবারও এক অকৃত্রিম ভালোবাসা জানি, শেষ করলাম।
0: ঠিক আছে, ধন্যবাদ।

0: হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার, বলুন।
1: আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: বলুন।
1: তো গতকালকে অনেক চেষ্টা করলাম, কিন্তু ফোনটা লাগাতে পারলাম না। খুব কষ্ট লাগলো, কারণ বিশেষ একটা দিন ছিল, মহান শিল্পী লতাজির শুভ জন্মতিথি। যাই হোক, আজকে তো আপনি এসেছেন, আমার ফোনটা লেগে গেছে, খুব ভালো লাগছে। তো আজকে আমি লতাদির একখানা গান শুনিয়ে উনাকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। বিখ্যাত একখানা বাংলা ছবি তুফান 1989 রিলিজ হয়েছিল, আর গানটা হচ্ছে যতবার দেখি মাগো তোমায় আমি। আর গানটির রূপ, গানটির সুর স্বপন চক্রবর্তী মহাশয় দিয়েছেন। আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো, আর এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহর শুনছেন সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি, শুনুন সবাই মিলে। নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো, বলুন।
0: আমি কৈলাস গোলাপুর থেকে নিতাইরাম বলছি।
1: নিতাইরাম?
0: হ্যাঁ
1: বলুন, কি শুনবেন আজকে?
0: গান শুনবো গুরু দক্ষিণা থেকে।
1: হ্যাঁ,
0: গান দিয়ে দিবেন।
1: গুরু দক্ষিণা থেকে?
0: হ্যাঁ।
1: আচ্ছা,
0: এই মুহূর্তে যারা যারা শুনছে সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
1: ঠিক আছে,
0: নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো, কে বলছেন?
0: আমি পিন্টু চিনা ফুলতলা থেকে।
1: বলুন।
0: আমি একটা গান শুনতে চাই স্যার।
1: কোন গানটা শোনাবো আপনাকে?
0: আমি বন্দি কারাগারে, এই গানটা।
1: আমি বন্দি কারাগারে?
0: হ্যাঁ।
1: আচ্ছা,
0: হবে তো স্যার?
1: দেখছি আমি এটা শোনানো যায় কিনা।
0: আমার জন্য কে আনু আছে, আর কে জন্য মামা আছে, আর আমার দাদা আছে, সবাই মিলে গান শুনবো। তুমিও শুনবে।
1: আচ্ছা,
0: ধন্যবাদ স্যার, রাখি।
1: ঠিক আছে।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মা।
0: হ্যাঁ,
1: তো বলছি যে গতদিন আমরা তো স্মরণ করেছি ভারতরত্ন কোকিলা কণ্ঠী লতা মঙ্গেশকরকে, শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করেছি আমরা সবাই। ওনার শুভ জন্মদিন ছিল। তো আজকে লতাজির স্মরণে একটি গান শুনতে চাচ্ছি।
0: আচ্ছা,
1: ভালোবাসার আগুন জ্বেলে কেন চলে যায়, সেই গানটি মহান গীতিকার মুকুল দত্তের লেখা সেই গানটি, আর সুর দিয়ে সাজিয়েছেন সুর সম্রাট কিশোর কুমার। তো সেই গানটি শুনে দিবেন। আর বলছি যে লতা মঙ্গেশকর ভারতীয় উপমহাদেশে বা আমাদের ভারতবর্ষের বিভিন্ন শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন ওনার কণ্ঠের সেই জাদু আর ওনার সেই গানের কথাগুলি। সত্যি আমাদের, শুধু আমাদের আমাদের ভারতকে নয়, গোটা বিশ্বকেও ওনার কণ্ঠের জাদু ছড়িয়ে দিয়েছিলেন। কোটি কোটি মানুষের হৃদয়ে লতা মঙ্গেশকর নামটি আজও গভীরভাবে কিন্তু জড়িয়ে রয়েছে সবার কাছে।
0: সেটাই,
1: লতা মঙ্গেশকর এমন একটি নাম যার গানের সঙ্গে প্রতিটি ভারতীয়

0: জীবন গভীরভাবে জড়িয়ে রয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তে নানা ভাষাভাষী মানুষ রয়েছে, যারা হয়তো একে অপরের ভাষা বুঝতে পারে না, বলতেও পারে না, কিন্তু সবার কাছে লতা মঙ্গেশকরের নামটি গভীর ভালোবাসার মধ্যে আজও জড়িয়ে রয়েছে। ওনার গানগুলি সমস্ত প্রজন্মের কাছে চিরকাল শাশ্বত হয়ে থাকবে। আজ উনি আমাদের মধ্যে নেই, কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে নয়নের মনে হয়ে থাকবেন। তাই ওনাকে স্মরণ করে সেই গানটি শুনতে চাচ্ছি আমাদের অগণিত শ্রোতা বন্ধুদের সবাইকে নিয়ে।
1: ঠিক আছে,
0: তো ভালো থাকুন আপনারা সবাই।
1: হ্যাঁ, আপনি ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার স্যার। আমি রাজেন ঘোষ, আপনাকে চাকরি করছি। একটা গান শুনে দেবে, তুমি নামাচ্ছে বাহাদুর গানে আমাকে চিনে না রে, কোনো কোনো রাজা হবো তোমাকে,
0: লাইনটা বুঝিনি।
1: আমাকে চিনি না রে কোনো, আমাকে চিনি না রে কোনো, স্বপ্ন রাজা হবো তোমার, তুমি নামাচ্ছে বাহাদুর। যারে নিয়ে শুনবো প্রথম সাথে শুনবে, কেমন শুনবে অভিনয় দাদা দেখাবো, রাজকে শুনবেন মল্লিকা বোন, ওকে শুনবে আবার বলছি বোন, ওলাকে শুনবে আগে কেমন আছে, সবার সাথে নিয়ে শুনবো। হ্যালো,
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
1: রাগি,
0: হুম হুম
1: নমস্কার।
0: নমস্কার।

একটি ঘোষণা। 2027-28 শিক্ষাবর্ষে জওহর নবোদয় বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্যে ওয়েব অ্যাড্রেস নবম শ্রেণীর জন্যে https://cbseitms.nic.in /2026/NVSIX_9 একাদশ শ্রেণীর জন্য ওয়েব অ্যাড্রেস https://cbseitms.nic.in /2026/NVSXI_11 অনলাইনে আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2026। নির্বাচন

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি কামজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে। প্রথমে আপনাকে নমস্কার জানাই। আর এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহরের এই ফোনিন শিরোনামে অনুষ্ঠান শুনছেন, সবাইকে আমার অন্তর অন্তস্তল থেকে নমস্কার জানাই। আর আজকে আমাকে গান শুনিয়ে দেবেন। বিশেষ করে গতকালকে আমরা ফিরিয়ে এসেছি লতা মঙ্গেশকরের জন্ম দিবস, তাই লতা মঙ্গেশকরের একটি গান শুনিয়ে দিন আমাকে। আজকে একটি আধুনিক গান শুনিয়ে দেবেন। গানটি হচ্ছে সাতবাই চম্পা জাগরে যাব,
0: আচ্ছা।
1: এই গানটি শুনে দেবেন। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন,
0: হ্যাঁ,
1: সুস্থ আছেন। আর আজকে মাতঙ্গিরি হাজরার আজকে প্রয়াণ দিবস, ওনার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম, কারণ তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ওনার অবদান অনেক আছে আমাদের দেশের জন্য। তার সাথে আজকে কিন্তু বিশ্ব হৃদয় দিবস পালিত হচ্ছে, এটা বিশ্ব জুড়ে। তাই দেখুন, আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হলে আমাদের মন হৃদয় ভালো রাখতে হয় এবং মন থেকে কুচিন্তা কুদান্তা সরাতে হবে, যাতে আমরা সবাই সুস্থভাবে বাঁচতে পারি। এটি আমাদের জীবনের লক্ষ্য, এবং নেশা দ্রব্য থেকে যাতে আমরা সবাই বেরিয়ে আসি, নেশামুক্ত ভারত হোক, সেটি আমরা চাই। যাতে মানুষ সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, আনন্দে থাকেন, প্রত্যেকের ঘরে যাতে শান্তি আছে। আর যাদেরকে নিয়ে গান শুনবো, প্রথমে আশিকুর দা শুনবেন। আশিকুর দা খুব ভালো একজন শ্রোতা, আর ওনার সঙ্গীতের প্রতি অনেক জ্ঞান আছে। আর যে হতা সত্যি আসলে ওনাদের জায়গাতে আমরা প্রেম করতে পারবো না, কারণ ওনারা সঙ্গীতের দিক দিয়ে ওনাদের জ্ঞান যেতে আছে। আর ওনারা যাতে ভালো ভালো কথা বলে, সেটি আমরা চাই, আমরা ওনাদের কাছে শিখতে চাই। তারপর অনুপ দা, তারপর অভিনাথ বাবু, আর
0: ঠিক আছে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: হ্যাঁ, আমি শুভা ভট্টাচার্য, টালিগঞ্জ বাসধরণী থেকে বলছি।
0: আচ্ছা বলুন।
1: আচ্ছা, আমাকে বাংলা গান শোনা যাবে দাদা?
0: এটা বাংলা গানেরই অনুষ্ঠান।
1: হ্যাঁ বলছি, আমাকে পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে বোধন ছবি থেকে বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে দে গানটা হবে?
0: দেখছি আমি এটা শোনানো যায় কিনা।
1: আচ্ছা,
0: বিহঙ্গরে দিগন্তে,
1: তোর পাখা মেলে দে,
0: আচ্ছা,
1: পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে বোধন ছায়াছবি। সম্ভবত মহুয়া রায়চৌধুরী, সন্তু মুখোপাধ্যায় অভিনীত।
0: আচ্ছা হ্যাঁ, এটা শোনানো যাবে।
1: আচ্ছা দাদা, ভালো থাকবেন।
0: ঠিক
1: শুনছি
0: আছে
1: প্রোগ্রাম খুব ভালো লাগছে।
0: ঠিক আছে, প্রোগ্রাম শুনবেন, অনুষ্ঠান শুনবেন, শুনলে বলে বুঝতে পারবেন এটা কি অনুষ্ঠান, আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, ঠিক আছে?
1: আচ্ছা দাদা,
0: প্রোগ্রাম শুনবেন আপনি, দয়া
1: হ্যাঁ
0: করে
1: হ্যাঁ,
0: প্রোগ্রাম শুনবেন, এটা অনুরোধ থাকবে।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। দাদা ভালো থাকবেন, আগাম দুর্গা পুজোর শুভেচ্ছা রইল।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন,
1: হ্যাঁ হ্যাঁ,
0: শারদীয় দুর্গোৎসব ভালো কাটুক,
1: একদম,
0: আর নিশ্চয়ই পুজো আস্তে আস্তে, পুজোর মধ্যে বা তার আগে অনেকগুলো অনুষ্ঠান থাকবে,
1: হ্যাঁ
0: নিশ্চয়ই কথা হবে আবারও, এই আশায় থাকলাম। ভালো থাকুন, পাঠাচ্ছি আপনাকে বোধন ছবি থেকে, পিন্টু
1: দাদা,
0: ভট্টাচার্যের কণ্ঠে।

0: হ্যালো,
1: নমস্কার দাদা,
0: নমস্কার, বলুন।
1: আমি সঙ্গীত পণ্ডিত থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: ভালো আছেন?
0: আছি, ভালো আছি। আপনার কি অবস্থা বলুন।
1: ঠিক হয়ে গেছে বলা?
0: আচ্ছা, হ্যাঁ ঠিক হয়েছে, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি আমি শুনে বুঝতে পারছি। যাই হোক, আশা করি আরো কয়েকদিনের মধ্যে পুরো ঠিক হয়ে যাবে। এবারে বলুন কি শুনবেন।
1: তো তারপরে আজকে রবীন্দ্রসঙ্গীত শুনবো, ভারতী চক্রবর্তীর কণ্ঠে।
0: কোন গানটা
1: এবারে কলি হচ্ছে, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না।
0: দেখছি আমি, এটা পাওয়া যায় কিনা।
1: আর একটা কথা জানতে ইচ্ছে হচ্ছে দাদাভাই, বলবো?
0: বলুন।
1: গতকালকে আমার ফোনটা লেগেছিল, একটা গানও অনুরোধ করেছিলাম লতা দিদির কণ্ঠে। তো অনেক সময় আমরা বলি যে আপনারাও শুনবেন, তো আপনারা কতটুকু শুনেন আমি বলতে পারি না। কালকে আমার গানটা শোনানো হয়নি, শুধু মিউজিক বাজিয়ে বেরোতে,
0: কিসের মিউজিক বাজিয়েছে?
1: গানের সুরে মিউজিক বানানো হয়েছে। আমার খুব খারাপ লেগেছে, গানটা ওনারা মনে শুনতেই পারেন না।
0: শুধু মিউজিক
1: গানটা যদি শুনতো তাহলে তো বুঝতে পারতো যে আমার গানটা চালানো হয়নি, শুধু মিউজিক বাজিয়ে রেখেছিল।
0: আচ্ছা, মানে মিউজিক বলতে ওই ওই গানের যে
1: ওই
0: সুরটা।
1: গানের মিউজিক বাজিয়ে রেখেছে, বেশ সুন্দর লাগেনি আর কি ওই গানের মিউজিকটা।
0: মানে কথা ছিল না, শুধু মানে ইনস্ট্রুমেন্টাল মিউজিকটা বেজেছে, ওই গানের সুরটা বেজেছে মিউজিকের মাধ্যমে, মানে যন্ত্রের মাধ্যমে, তাই তো?
1: আপনারা কি শুনেন নাকি আমি বুঝতে পারিনি, কালকে বোঝা গেল যে আপনারা শুনেন না। আমাদের আমরা
0: না,
1: বলি আর
0: আপনার
1: কি আপনারা
0: দেখুন আমি একটা
1: শুনবেন,
0: কথা বলি
1: বোঝা গেল শোনা শুনেন না আপনারা।
0: না, আপনারা আপনারা শুনেন কি না, আমি আপনি যেভাবে বহু বচনে বলছেন আমি বাকিদের কথা বলতে পারবো না, কারণ অন্যান্য লোকেরা যখন অনুষ্ঠান করেন উপস্থাপক, শুনুন আমার কথা, আমার কথা শুনুন আপনি। আপনারা বলতে এই আপনাদের মধ্যে আমাকে একটু আলাদা করে রাখবেন, এটা আমি ব্যক্তিগতভাবে বলা ঠিক না আমি বলছি। না না না, আমি শুনি এখন
1: দিদি ভাই,
0: দিদি ভাই,
1: কিন্তু আমার ফোনটা করে ঢুকেনি, ঢুকলে আমি জিজ্ঞেস করতাম।
0: না না, এখন দিদি ভাই দাদা ভাই যেই থাকুন না কেন, বাকি যারা আছেন তারা শোনেন নিশ্চয়ই, আশা করি, আমি তো আশা করছি শোনেন। এখন শোনেন কি শোনেন না, আমি তো আর থাকি না তাদের সঙ্গে, এটা যে আমি মানে গ্যারান্টি করে বলবো না তারা শুনছেন। আপনি যে এই অভিযোগটা করছেন যে শুধু মিউজিক বেজেছে, তো এই আপনার এটার প্রত্যুত্তরে তো আমি বলতে পারবো না, না তিনি শুনেইছেন, কারণ আমি তো এটা জানি না ঘটনা, তো আমি আমি শুনি না, আমারটা আমি বলবো, আমি আপনারা বলুন বা না বলুন আমি তো গানটা শুনি, আমি এখানে শোনাবার জন্যে শোনার জন্যে বসেছি, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা আর কি। না আমি রাগ করছি না, আমি কেন রাগ করব বলুন, এটা তো যে আপনি যে অভিযোগটা করেছেন, না না না না, আপনি আপনি যে অভিযোগটা করেছেন এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আপনি গান শুনতে চেয়েছেন, এখন আপনি বলছেন আমি তো জানি না ঘটনা, আপনি বলছেন শুধু মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা বেজেছে ওই গানের সুরে, যন্ত্রসঙ্গীত বেজেছে, গানের কথাটা তো কিন্তু আপনি শোনেননি, আমি ঘটনাটা জানি না, এবং আপনি দুঃখ পেয়েছেন তার জন্য বলেছেন, আমি ঠিক আছে আপনার অভিযোগটা শুনলাম। কে ছিলেন কালকে, কে ছিলেন উপস্থাপনায়? আচ্ছা, তো উনাকে আরেকদিন জিজ্ঞেস করবেন, তিনি বলতে পারবেন,
1: হ্যাঁ
0: তাকেই আপনি জিজ্ঞেস করবেন, তিনি যেহেতু ছিলেন তার ব্যাপারে তো আমি বলতে পারবো না, তিনি তাকে জিজ্ঞেস করবেন কি হয়েছিল, হয়তো কোনো সমস্যা হতে পারে, তাই এখন থেকেই আমি আগ বাড়িয়ে বলতে পারবো না কি হয়েছে, তিনি এটার মানে স্পষ্টীকরণ দেবেন কেন এটা হয়েছে, ঠিক আছে? আমি ভারতী চট্টোপাধ্যায়ের,
1: ঠিক আছে, ভালো থাকবেন, রাগ করবেন না।
0: না না, আপনি আপনি

যে গানটা শুনতে চেয়েছিলেন এটা কার কণ্ঠে? ভারতী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছিলেন? ভারতী চক্রবর্তীর কণ্ঠে এই গান কানি এটা এটা আমি আপনাকে শোনাতে পারবো না, এটা আমাদের সংগ্রহের মধ্যে নেই আমি দেখছি। শুনেছেন ঠিক আছে, কিন্তু ভারতী চক্রবর্তী, হ্যাঁ ভারতী চক্রবর্তীর কণ্ঠে এই গানটা এই মুহূর্তে আমার সামনে যে লিস্টটা এসেছে এখানে আমি পাচ্ছি না, তো এটা হয়তো খুঁজতে সময় লাগবে, হয়তো কোথায় আছে এটা। জয়তী চক্রবর্তীর কণ্ঠে শোনাচ্ছি আপনাকে, ঠিক আছে।

আচ্ছা, আমাদের সঙ্গীতা দি তিনি বলছিলেন যে এই গানটা তুমি ডাক দিয়েছো কোন সকালে, ভারতী চক্রবর্তীর কণ্ঠে শুনেছেন। আমি জানি না তিনি শিল্পীর পদবিতে ভুল টুল শুনেছেন কিনা বা করছেন কিনা। আমি যে গানটা শোনাচ্ছি এটা আমাদের সামনে যে লিস্টটা আছে, আমাদের যে সংগ্রহ আছে সেখানে ভারতী চট্টোপাধ্যায়। তো তিনি ভুল করে এটা বলেছেন কিনা আমি ঠিক জানি না, এবং এই শিল্পীর কণ্ঠে তিনি শুনেছেন কিনা হয়তো মনে নাও থাকতে পারে, চক্রবর্তীর জায়গাতে চ্যাটার্জি চট্টোপাধ্যায় এগুলো হয়ে যেতে পারে। এটা শোনাচ্ছি আমি ভারতী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এটাই আমাদের কাছে আছে এই মুহূর্তে।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আর দাদা, আমাকে গান শোনাবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম হচ্ছে অন্তরের ভালোবাসা। গানটা হচ্ছে তোমার আমার ভালোবাসা, টাইটেল সংটা।
0: আচ্ছা,
1: এই গানটা দাদা হবে?
0: হ্যাঁ, হবার তো কথা। হ্যাঁ, এটা শোনাচ্ছি আপনাকে আমি।
1: ঠিক আছে। আর স্বামী দুর্গাপূজা, দুর্গাপূজার শুভেচ্ছা জানাই সমস্ত বন্ধুদের আপনাকে।
0: হ্যাঁ, শুভেচ্ছা আপনাকেও শারদীয় দুর্গোৎসবের।
1: ভালো
0: ঠিক
1: থাকবে।
0: ঠিক আছে, ভালো থাকুন আপনিও।

শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের সময় একেবারে ফুরিয়ে গেছে। আজকের সুরের ভেলায় প্রকৌশল বিভাগ থেকে কারিগরি সহযোগিতা করেছেন মানিক মিয়া এবং আহেল দেব। কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব এবং অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন প্রবাল ভট্টাচার্য। যারা ফোন করেছেন ধন্যবাদ, যারা করতে পারেননি শুনেছেন চেষ্টা করেছেন প্রত্যেকে ধন্যবাদ। নিশ্চয়ই কোনো একদিন কথা হবে আপনাদের সঙ্গে। কথা এবং সুরে সব মিলিয়ে আগামীকাল আবারও এই অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আকাশবাণী কুমিল্লা শহরের সঙ্গে থাকুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন বাংলা গানে সরাসরি অনুরোধের আসর লাইভ ফোনের অনুষ্ঠান সুরের ভেলা, আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে 103.2 মেগাহার্টজে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। দুপুর 12:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 12:00

প্রতি 30 মিনিটে নজরুলগীতি একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ছায়াগীতি বাংলা ছবির গানের অনুষ্ঠান 1:05, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১:৪০ আধুনিক গান, 2টোতে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 লোকগীতি, 2:30 বিবিধ ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে। 3টেতে হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 3:05 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই রিলে করা হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। 4:20 কর্মখালী সংক্রান্ত খবর দিল্লি কেন্দ্র থেকে, এরপর আবারও বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী, 6:30 কৃষি বিষয়ক অনুষ্ঠান কিষাণ বাণী। ৭টায় ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাত 8:10 শিক্ষা বিষয়ক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 ভয়েস মেল অনুষ্ঠান গীতবাহার, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 গাজল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9:30, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। লঘু যন্ত্র সঙ্গীত শুনবেন 10:10, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। জানিয়ে দিলাম আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

আকাশ মানে গুইলা শহর। শুরু হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শেষ গানখানি শিল্পী ছিলেন ইন্দ্রাণী সেন, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান মেলায় এখন রয়েছে নজরুল গীতি, শিল্পী অনুপ জলোটা।

এতক্ষণ নজরুলগীতি শুনছিলেন অনুপ জালুটার কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর দিল্লি।

এতক্ষণ ছায়াগীতি অনুষ্ঠানে শুনছিলেন বাংলা ছবির গান। এই অনুষ্ঠানে আজকের নির্বাচিত শিল্পী ছিলেন শ্যামল মিত্র। শিল্পীর কণ্ঠে শুনলেন খেয়া, কমললতা, পান্না, হীরা, চুন্নি, অমানুষ, অজস্র ধন্যবাদ, আনন্দ আশ্রম এবং জিটি রোড ছবি থেকে নেয়া গান। অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী কৈলাসহর, এখন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং সিবিএসইকে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদেরও ত্রিভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, দেশে জাতীয় সড়কের দৈর্ঘ্য 1,46,000 কিলোমিটার অতিক্রম করেছে 2014 সালের তুলনায়, যা 61% বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ 19 দেশ থেকে আমদানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ওপর কোনো শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে। এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে ভারতীয় শুটার নীরু ধান্ডা সোনা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ভারত 5টি সোনা জিতে পদক তালিকার 11 স্থানে রয়েছে। আসি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও সিবিএসইকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদেরও তিন ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যেই সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসইকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা পিছিয়ে যেতে পারে। কেন্দ্রের দাবি, প্রায় 99% স্কুলে ত্রিভাষা নীতি কার্যকর করেছে, প্রায় 1.2% স্কুলে পরিকাঠামোগত সমস্যা রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তার বিরুদ্ধে থাকা 6টি মামলাতেই এই জামিনের নির্দেশ দেন। এর ফলে উপনির্বাচনের আগেই তিনি মুক্ত পাচ্ছেন। আগামী 20 অক্টোবর পর্যন্ত এই অন্তর্বর্তী জামিন কার্যকর থাকবে। পরদিন তাকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। উল্লেখ্য, মিলন প্রধানের বিরুদ্ধে 6টি মামলার 2টি কাঁথি আদালতে এবং 4টি মামলা হলদিয়া আদালতে রয়েছে। নিম্ন আদালতের রায়ে তাকে 7 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ছিল। বিচারপতি ঘোষ আজ 10,000 টাকার 2টি ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন। অন্যদিকে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথের জন্মের শংসাপত্র ও শিক্ষাগত যোগ্যতার নথিতে দেওয়া তথ্যে অসঙ্গতির অভিযোগে তার প্রার্থীপদ বাতিলের

0: আবেদনের মামলা আজ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও কংগ্রেসের আনা এই আবেদন আজ খারিজ করে দেন। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্তদের একটি বৈঠকে সভাপতিত্ব করছেন। সম্প্রতি দলের সাংগঠনিক বিভিন্ন পদে নিয়োগের পর এটিই প্রথম বৈঠক। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, মানুষ কিভাবে তার চারপাশে বিভিন্ন ঘটনা দেখবে সে বিষয়ে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফিকি ফ্রেম অনুষ্ঠানে তিনি বলেন, এখন কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর শুধুমাত্র বিনোদনের উৎস হিসেবে বিবেচনা করা হয় না, বরং সেই খবর কোনো একটি স্থান সম্পর্কে মানুষকে ধারণা পেতে সহায়তা করে অথবা প্রকাশিত কোনো ঘটনার বিষয়ে একটি মতামত গড়ে তুলতে সহায়তা করে। এক্ষেত্রে বিষয়বস্তু লেখার ক্ষেত্রে বিশেষভাবে সচেতন হওয়া প্রয়োজন।
1: आज जब दुनिया बदलाव के दौर पर है, तकनीकी हमारे जीवन में पूरी तरह से प्रवेश कर चुकी है, प्रभावित करने लगी है, ऐसे समय में हम रिस्पॉन्सिबल कंटेंट क्रिएशन किस तरह से करें, ऑथेंटिक कंटेंट क्रिएशन किस तरह से करें, इसके ऊपर जब आज चर्चा हुई है तो मैं मानता हूं कि ये प्रासंगिक भी है और महत्वपूर्ण भी है। फिल्म शूटिंग और उसके साथ साथ में किसी एक लोकेशन को प्रमोट करने के लिए फिल्म का उपयोग, यह पर्यटन के लिए निश्चित रूप से अत्यंत महत्वपूर्ण है। अगर हमारी फिल्म इंडस्ट्री भारत के पर्यटन को, भारत की कल्चर को, भारत संस्कृति की विविधता को दिखाने के लिए काम करेगा तो निश्चित ही उसके बहुत दूरगामी प्रभाव, सकारात्मक प्रभाव देश के लिए होंगे।
0: केंद्रीय महासड़क मंत्रक জানিয়েছে, দেশে জাতীয় সড়কের দৈর্ঘ্য 2014 সালের 91,000 কিলোমিটারের থেকে চলতি বছরের মার্চে প্রায় 61% বৃদ্ধি পেয়ে 1,46,000 কিলোমিটারেরও বেশি হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে, বাজারে পৌঁছানোর সুযোগ বেড়েছে এবং মানুষ ও পণ্য পরিবহন দ্রুততর হয়েছে। ওড়িশার পারাদ্বীপের উপকূলের কাছে বেলিজের পতাকাবাহী রাসায়নিক ট্যাঙ্কার এমভি সিগাল 9 সামুদ্রিক দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করেছেন বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সোনোয়াল বলেন, ভারতের বন্দরগুলি সবসময় সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রটি তুলে ধরা হবে। আজকের বিষয় রেরা 2016 একটি প্রতিবেদন।
2: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন 2016, সংক্ষেপে রেরা। 2016 সংসদে পাশ হওয়া এই আইন 2017 পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ এন জি খৈতান।
3: রেরার অ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে কি, আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন তো ওরা প্রিসক্রাইব করা আছে এগ্রিমেন্ট, আপনি এই ধরনের যে অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রিসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে ওর ওদিকে যেতে পারেন না, প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ অন্ধ্রপ্রদেশ ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনকে প্রথমবারের মতন প্রমাণ শংসাপত্র দিয়েছেন। প্রমাণ হল বন, কাঠ এবং কাঠ ছাড়া অন্যান্য বনজ পণ্যের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে জাতীয়ভাবে স্বীকৃত, নির্ভরযোগ্য ও স্বচ্ছ একটি ব্যবস্থা। এর লক্ষ্য হল শংসাপত্র প্রাপ্ত বনজ এবং কৃষিজ বনজ পণ্যের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র বিরল রোগের চিকিৎসায় ভারত এবং আরও 19টি দেশ থেকে আমদানি করা কিছু বিশেষ ওষুধ এবং সেগুলি তৈরির উপকরণের ওপর কোনো

0: শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে ফেডারেল রেজিস্টারে এই দেশগুলির একটি তালিকা তৈরি করা হয়েছে। 29শে সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে পেটেন্ট প্রাপ্ত কিছু ফার্মাসিউটিক্যাল ও ব্যবহৃত সামগ্রী আমদানির ওপর 100% শুল্ক আরোপের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত 2রা এপ্রিল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পেটেন্টপ্রাপ্ত বিভিন্ন ওষুধ ও ব্যবহৃত সামগ্রীর আমদানির ওপর এই শুল্ক আরোপের কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। 5ই অক্টোবর পর্যন্ত এই সফরে তিনি G20 বাণিজ্য মন্ত্রীদের দুদিনের বৈঠকে অংশ নেবেন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, 3 দিনের এই সম্মেলনে নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা এবং অপারেশন এবং এরিয়া কমান্ডাররা যোগ দেবেন। স্পেস এক্স মহাকাশযান আজ সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। তবে উৎক্ষেপণের পর মহাকাশযানটি ওপরে ওঠার সময় 6টি র্যাপ্টার ভ্যাকুয়াম ইঞ্জিনের একটি বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা উদ্বেগের তৈরি হয়। ভারতের আবহাওয়া দপ্তর আজ উত্তর পূর্ব ভারত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ কর্ণাটক, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারী বৃষ্টি হীরাকুদ বাঁধ থেকে অধিক পরিমাণে জল ছাড়ার ফলে ওড়িশার মহানদী অববাহিকা অঞ্চলে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। উত্তরপ্রদেশেও গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ার ফলে বেশ কয়েকটি জেলা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে ভারতীয় শুটার নিরু ধান্দা সোনা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এর আগে তিনি দলগত ট্র্যাপ ইভেন্টে অসীমা আহলাও এবং মনীষা কিরের সঙ্গে যৌথভাবে রৌপ্য পদক পান। ভারত 5টি সোনা, 21টি রূপো ও 21টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় 11 স্থানে রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং CBSEকে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদেরও ত্রিভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠানমালায় এখন শুনবেন আধুনিক গান, শিল্পী রিমিতা মুখোপাধ্যায়।

ততক্ষণ লোকগীতি শুনছিলেন অংশুমান রায়ের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে

আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজন এআইআর অ্যাপে। জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় ঘরগৃহস্থী, কিষাণবাণী সন্ধ্যে 6:30, রাত 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:10 শুনবেন পড়াশোনা, ভয়েস মেল প্রোগ্রাম গীতবাহার রাত 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ, 9:15 গজল, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন রাত 9:30। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 শুনবেন এশিয়ান গেমসের নিউজ হাইলাইট ক্যাপসুলস। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:20 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর। পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার।
0: আপনার নামটা কইবা?
1: আমার নাম বাদলচন্দ্র দে।
0: বাদলচন্দ্র দে। তো আপনার এই যে গ্রাম, এই গ্রামের নামটা
1: রাজনগর।
0: আচ্ছা, তো কতদিন ধরে আপনি কৃষির সঙ্গে যুক্ত আছেন?
1: কৃষির সঙ্গে যুক্ত আছি আমি প্রায় 25-30 বছর।
0: 25-30 বছর। তো আপনার যে কৃষি জীবনের যে অভিজ্ঞতা যেটা, এটা আমরা আজকে আপনার কাছ থেকে একটু জানবো। কারণ 25 বছরের যে অভিজ্ঞতা থাকে, এটা কিন্তু সাংঘাতিক হাতে কলমের অভিজ্ঞতা। তো আমরা কৃষক যে ভাইরা আছে, তারার উদ্দেশ্যে আপনি আমরা একটু সাহায্য করবা আপনার এই গল্পের আসরে আজকে আমরা আপনার আমন্ত্রণ জানাই। তো বর্তমানে আমরা অক্ষণে যে মরশুম চলে, এই মরশুমে আপনি কি তাগেতা লাগাইছেন?
1: এই মরশুমে আছে আমার, তারপরে আমার চিচিঙ্গা করে, যেটা চিচিঙ্গা,
0: আচ্ছা
1: চিচিঙ্গা ক্ষেত করি আমি। এরপরে আমি রাঁচি গেছিলাম, এখান থেকে রাঁচির থেকে কিছু বীজ দিয়েছিল, সিমের বীজ আমি আনছিলাম। আনার লাগার পরে বৃষ্টি, প্রায় গাছ সুন্দর হয়েছে, ফুল টুলাইছে।
0: তো রাঁচি যে গেছিলাম, এটা কি কোনো,
1: এটা কৃষকারি গেছিলাম,
0: মানে ট্রেনিং?
1: ট্রেনিং এবার আমরা ওই ক্ষেত করাটা কিরকম, মাল্টিপল দিয়ে ক্ষেত করা, মানে সবকিছু শিখাইছে, জৈব সার তৈরি করা। আমি গেছিলাম শুধু আমি জৈব সারটা তৈরি করা, কারণ আমার এখানে গোবর সারের অভাব, সার পাওয়া যায় না ঠিক মতো। আর গোবর সার নইলে আপনি জৈব সার তো, এই যে রাসায়নিক সার দেওয়ার খুব ফসল হয় না, ওই জৈব সারটা শিকার উদ্দেশ্যেই আমি বেশি আগ্রহী হয়ে গেছিলাম। আমি রাজনগর থেকে আমি গেছিলাম, শুধু আমিও গেছি এখান থেকে। হ্যাঁ,
0: আমরা
1: বাইশজন গেছিলাম।
0: বাইশজন? আর আপনি উত্তর ত্রিপুরার থেকে?
1: আমরা দুজন।
0: দুইজন?
1: তো একজন হচ্ছে ফুল চাষি। হ্যাঁ, এটা ওই যে না আমাদের কিটাগড়ে নতুন বাজার,
0: আচ্ছা
1: ওই যে এটা ওইদিকে তার কি কদম তোলা যেতে দিন।
0: আচ্ছা, তো এই যে আপনি যে গেলেন প্রশিক্ষণ নিতে, যে কিরকম ভাবে আমরা ইয়ে করতে পারি এই জৈব সার, জৈব সার, তো এই জৈব সার সম্পর্কে, জৈব সার সম্পর্কে তো নিশ্চয়ই আপনার অভিজ্ঞতাটা সম্পূর্ণ
1: হয়েছে।
0: তো এইটা জৈব সার তৈরির ইয়েটা যদি আজকে আমাদের কাছে একটু তুললে ধরে, কিরকম ভাবে
1: জৈব সারের জন্য আমি ট্যাঙ্কিও তিনটা পাই, পঞ্চায়েত লেভেলে পাইছিলাম জৈব সার।
0: আচ্ছা,
1: এখানে গেছি পরে এখানে দেখলাম যে যত রকমের জঙ্গল বা আমরা যা ঘাস জঙ্গল টঙ্গল যা আছে সবটি তারা সবটি কাটটাই না, এখানে স্থগিত করে,
0: মানে প্রথম অবস্থায় একটা
1: ট্যাঙ্কি না, এটা করে আলাদা আলাদা করবো একটা পাকার উপরে। করার পরে এখানে আপনি গুপরে গোবর দিয়া, মানে গোবর দিয়া ফুরা লিপা দেয়।
0: আচ্ছা, এই যে ট্যাঙ্কি ছাড়া যে তারা
1: না, ট্যাঙ্কি বোফরে দেয়, ট্যাঙ্কি দে পরে চিঠি এখানে একটু মজাইতে হয়।
0: আচ্ছা,
1: মজিয়া যখন
0: গোবর দিয়াই,
1: গোবর দিয়ে ফুরে দিয়া তারপর তেরপাল দিয়ে ঘুরা লাগে, মানে মস্ত হয়ে আর কি। তখন মজার পরে তখন ওই ট্যাঙ্কি আছে যখন, তারা তো আমরা তো গোল ট্যাঙ্কি করছি, তারা একটা লম্বা লম্বা করছে, ওই ট্যাঙ্কির মধ্যে সবটি দেওয়া হইলো। দেওয়ার পরে একটা কেঁচু আছে, কেঁচু দিয়া দেয়।
0: এই ট্যাঙ্কিটা যে দিল কিছু মজার পরে, তো এটা ট্যাঙ্কি
1: দিল,
0: ট্যাঙ্কি দেওয়ার মানে কিরকম অবস্থায় হয় যখন,
1: মানে কিছু কিছু মানে ইয়ে যায়, আটা আটা যায়, মানে পুরাটা ফসে না আর কি।
0: আচ্ছা,
1: কিছু কিছু রয়, তখন কেঁচু দেওয়ার পরে তখন দেখছি এটারে কিছু খায় যখন, তখন একদম ঘুরা ছাতুর,
0: ঘুরা ছাতুর মতো। আচ্ছা, একটা ট্যাঙ্কিতে আপনি যেটা করতেছেন, এটার মধ্যে আপনার কতটুক পরিমাণ গোবর আপনার দিতে লাগছে?
1: এটার মধ্যে আমার আমরা যেটা বার করে এখানে 80 কেজি গোবর দিতে লাগে পুরা ট্যাঙ্কি, মানে দুই স্তরে দিই, আমরা দুইবারে দিই, প্রথমবার দিলাম তারপর গোবর দিলাম, এরপর আবার দিই, আবার গোবর দিই।
0: আচ্ছা,
1: দেওয়ার পরে এটা ছায়াতলা থাকে, ঢাকলা দেওয়া থাকে, তখন ঢাকলা বলতে কি তারপরে চাল আর কি, যাতে জল টল পড়ে না, ওই তখন কিছুটা দেওয়া হয় তখন।
0: তো আপনার এই যে 4 ফুট বাই 4 ফুট এই যে ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কিটা ভরতে গেলে আপনার তো গাছ লতা পাতা অনেক লাগে, এর মধ্যে গাছ লতা পাতার মধ্যে আপনি কিতা কিতা, মানে যে কোনো ধরনের গাছ দেওয়া যায়?
1: যে কোনো তিতা জাতীয়, যেমন তিতা জাতীয় আমরা দিই না। হ্যাঁ, তখন বেশি তিতা হইলে এটা যেটা মারা যায়।
0: আচ্ছা, এই
1: তখন তিতাটা কম দেওয়া হয়, একটু কম সংখ্যা, তিতা বেশি দিলে পরে কিছু টিকে না।
0: আচ্ছা, এটা শুধু পাতাটা হয়ে দিবা?
1: ছোট ছোট কেটে কেটে রাখা হইলো, ওইগুলো সব দেওয়া হয়,
0: মানে এখানে।

0: পাতা বা কোনো গাছের বাস
1: বিছানায়? পাতা পাতা ডাল, ছোট ছোট ডাল সব দেওয়া হয়।
0: আচ্ছা, মানে সেই ক্ষেত্রে আম পাতা, কলা পাতা যা পাইমো আমরা তাই, সবুজ ঘাস লতা পাতা একদম।
1: ওই যে একটা আছে আমরা তিক্তা জাতীয় পাতা,
0: চিরতা যেটা,
1: এই রকম পাতা মানে নিষেধ দিছে এটা,
0: বা নিম পাতা যেটা। আচ্ছা, তো এটা পচলে পরে যখন মোটামুটি হাফ পচবো তখন গিয়ে আপনি
1: হাফ পচা তো চুকাল থেকে আইয়া পরে ওই যে জাগ দেওয়া রাখা হয় এখানে হাফ পচি যায়।
0: এরপরে এটা তৈরি হইতে মাস থেকে দেড় মাস লাগে,
1: এটা মস্তে মাস লাগে, এটা তিন মাস পরে মোটামুটি
0: সব মিলে সাড়ে পাঁচ মাসের মতো লাগবো
1: লাগে
0: পুরাটা রেডি হইতে শাকটা। আচ্ছা, এইবার এই যে সাড়ে পাঁচ মাসের মধ্যে এটার মধ্যে আর নতুন করে কোনো ঘাস লতা পাতা দেওয়া যায়?
1: এটা এটা তা দেওয়া হবে, আর একটা থিংকি আছে এটা দিবেন, রোটেশন আছে দিবেন আর কি।
0: তো চার ফুট বাই চার ফুট এটাতে আপনি কতটা কেঁচো ছাড়বে অনুমান?
1: এখানে ওজনে করতে গেলে প্রায় 200 গ্রাম 250 গ্রাম লাগে
0: ওজন দিয়ে। ওজনে
1: এইবার
0: যখন সার হইলো কেঁচু তো জাগাতে থাকে না, জাগা মইরা জায়গা
1: না থাকে, কেঁচু যখন সার বনে গেল তখন কেঁচুটা নিয়ে কিছু গোবর জলের মধ্যে আমরা ট্যাঙ্কির ভিতরে একটা ছোট গোবর দিয়া লাগে, গোবরের মধ্যে রাখতে লাগে।
0: এই যে কেঁচুটা দিলেন এইবার যেমন আপনার একটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চিতে কতটুক সার আপনি পাইবেন, কয় বস্তা?
1: না আমরা যেটা মজাইলে পরে আমরা পাই ধরেন আপনার, আমরা যে একটা ছোটো ছোটো বস্তা আছে যেমন ধরুন ডিএপির বস্তা আছে না, এটাতে প্রায় 8-10 বস্তা হয় আমরা, আমার যে ট্যাঙ্কিটা 10 বস্তা হইলে আমি প্রায় এক কানিকের মতো খেত করতে পারি, প্রথমে দিতে পারি এটা।
0: বাহ, তাইলে আপনি ধরেন
1: যদি দুইবার দেই আমরা, একবার মাটি দিয়ে দিয়ে তো বিক্রি করলাম, গাছ লাগাইলাম, এরপরে পলিথিন উঠেই আছে আবার পরে দিতে থাকি, বা এখানে যদি আমরা কিছু খৈল মিশাই।
0: আচ্ছা, আপনার তো কৃষক ভাই অনেকজন আছে, ধরেন সরকারের থেকে ট্যাঙ্কি পাইলো না, তার আর্থিক অবস্থাও তেমনটা নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মাটির মধ্যে আপনার গর্ত কইরা এটার মধ্যে পলিথিন দিয়ে এটা হয়নি?
1: পলিথিনের বানাইলে পরে হয়,
0: উপরে ছাউনি, ঠিক
1: ছাউনি থাকতে লাগে,
0: ছাউনি থাকতে লাগবে। তা আমরা মানে কৃষক ভাইদের উদ্দেশ্যে কইতাছি যে সবের ধরনের পাকা করার ক্ষমতা নাই, আর সরকারেরও একসঙ্গে যে সবরে ট্যাঙ্কি দিব তারও ক্ষমতা নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আমরা মিল্লা জুল্লা চলতে লাগবো, সবটা আমরা সরকারের দিকে চাইয়া থাকলে হইতো না, আমরা নিজেরা নিজেরা যদি পলিথিন দিয়াও স্বল্প খরচে অন্তত পক্ষে জৈব সার তৈরি করিয়া মাঠে ব্যবহার করা বা আমাদের নিজস্ব জমিতে ব্যবহার করি, তাহলে আমরার মাটিটা অনেকটাই রক্ষা হয়, নাইলে তো
1: ভালো থাকে,
0: ভালো থাকবো, নাইলে তো রাসায়নিক দিলে মাটি নষ্ট হয়।
1: আমরা এখানে অনেকে তো একটা সময়ও দরকার, অনেকে গোবর সার দিয়ে বেশি ক্ষেতটা করা হয়, এরপরে দেখেন গোবর সার একে দিয়ে ক্ষেতটা লাগাইলো, গাছ উঠলো, খৈল, তারপরে আপনার আছে ডিএপি, এগুলা মিশ্রিত করিয়া তখন ওই গাছে দেয়া এরকম ক্ষেত, এইভাবে এই পদ্ধতিতে ক্ষেত আমরা এখানে বেশি চলে।
0: আচ্ছা, এই যে আপনার সারটা এটা কি যে কোনো গাছের মধ্যে দেওয়ান জৈব? মানে এমন কোন কথা নাই যে আমার বাধা ধরা যে কোনো একটা ফলনে দিতে হবে, মানে যে কোনো
1: যে কোনো সবজি দেওয়া
0: যে কোনো ফলনে
1: যদি দেন, মানে অ্যাকশনটা ভালো, আর এই মাল্টিপ্লাই করার পরে অ্যাকশনটা অনেক দিন থাকে, ওই এটা লাস্টিং বেশি করে। গোবরটা তো থাকে ঠিক আছে, গোবর আমরা দেওয়া হয় ক্ষেত দেওয়া হয়, এরপর এটি দিয়ে তখন লাগালে তখন দিয়ে লাস্টিংটা বেশি করে, সারটা মানে গাছে ভাইতে থাকে বেশি, আর এমন যদি খোলা থাকে তখন তো কিছু জলের লোকে দেওয়া যায় গিয়া,
0: রাসায়নিক দিয়ে যদি ফলন করি তাহলে যেমন প্রথম দিকে মাটি যখন তৈরি করি জমির

0: মাটি, তখন একবার দেই,
1: হুম
0: তারপরে ফলন লাগলো, ফলনটা ধরেন 3 মাস চলবো বা 4 মাস চলবো, তখন আবার মাঝে মাঝে দেওয়া হয়। জৈব সারের ক্ষেত্রে এটাও কি সমানভাবে?
1: না না, জৈব সারটা দেখেন, জৈব সারটা দিলে মানে আমার রাসায়নিক সার যেটা দিবে
0: হুম
1: এটা থেকে আমার জৈব সারটা মানে সময়টা লিঙ্গালো বেশি, মানে গাছের খাওয়ানো হইব বেশি,
0: এটা 3 বার দিতে লাগতো না?
1: তিনবার দিতে লাগে না। আপনি দিলেন যখন গাছটা একটু নরম হয়ে যাবে, আপনি কোনো সময় তো কিছু কম হইতে পারে,
0: হুম
1: তখন তো গাছ দেখলে বোঝা যাবে আমার একটু সারের প্রয়োজন আছে,
0: একদম।
1: তখন যে আমরা আবার দিয়ে দিই।

0: মাঠে বসা দিয়ে মাল্টিপ্লেক দিয়ে দিয়ে দিয়ে খেতে
1: হবে। এটা যদি আপনি একবার করেন, একবার যদি তৈরি করেন, তো বারবার তো আর আপনার ওই ট্যাঙ্কির খরচাও লাগতে
0: না, ট্যাঙ্কির খরচা তো লাগে না, ট্যাঙ্কি তো শেষ।
1: তো বারবার আপনার ফলনে এই সারের ক্ষেত্রে কেমনে কইলেন যে
0: এই যে আমরা যেটা ইয়ে করবো, বেড বানাইবো, বেড বানাতে এটাতে আমরা বেড বানাই তো দিয়ে দিলাম, একে বেড বানাতে যেই খরচটা আমরা করি এটা একসাথে খরচ করতে হয় বেশি, সার টারটা দেওয়া সবজি দেওয়া। আর ওই যে আমরা যে জৈব সার যা তৈরি করে না, রাসায়নিক বা গোবর সার বা ডিএপি টিএপি করে, ওই সময় যে মানে এরার একটু খরচাটা কম হয়, মানে আর ওই ক্ষেত্রে ওই জৈব সার দিয়ে আপনি ক্ষেত করলে পরে এক লোকের পুঁজিটা একটু টাকাটা একটু বেশি খরচ লাগে আর কি।
1: অনেকের মুখে কথা যেটা যে জৈব সারের ফলন যেটা হয় এটা অনেক দিন আপনার যায়,
0: জৈব সারের যে ফলনটা হয় অনেক গাছে অনেক দিন লাস্টিং করে।
1: ওইটাই অনেকে কইতেছে যে জৈব সারের যদি কেউ জৈব সার দিয়ে যদি ফলন করে
0: কীটনাশকের মতো একটা তৈরি হয়, যেমন এটা ভালো থাকে সুন্দর থাকে, আমি অত অত স্প্রে করতে না, তখন ফসল ধরে পোকামা করায় তখন একটু ওষুধ ব্যবহার করতে লাগে, গাছ উঠে সময় খুব সুন্দর গাছ উঠে।
1: তাহলে তো আপনার যেদিকে আপনি চিন্তা করতেছেন যে আমার ফলনের এটা তৈরি করতে গিয়ে খরচা বাড়ে, কিন্তু আপনি ফলনের দিক দিয়ে
0: দেখলেন ভালো ফলন।
1: অনেকে আবার কইতেছে যে এটা অনেক টাইম দীর্ঘমেয়াদি চলে ফলনটা, যেমন কোন ফলন আমার জ্যৈষ্ঠ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু জৈব সার দিয়ে করলে এটা দেখা যাইতেছে জ্যৈষ্ঠ গিয়ে আষাঢ় মাস পর্যন্ত অনেক সময়।
0: আমরা একটা বেগুন নয় মাসই বেগুন হয়, নয় মাসের পরে গাছটা যায় গিয়ে, কিন্তু এই বেগুনটা যখন চার খাওয়ানো পায় এটা বছর দুই বছর থাকে গাছটা ফসল ধরে।
1: তার মানে আমরা কিন্তু এইটা একদম পরিষ্কার হইলাম যে রাসায়নিক সারের তুলনায় আমরা যদি জৈব সারটা ব্যবহার করি প্রত্যেকে বা তৈরি করি, প্রথম অবস্থায় দেখুন আমরা একটা স্বভাব যখন তৈরি হয় এটারে ভাঙতে আমরা অনেক টাইম লাগে, কারণ আমরা খুব সহজে দোকানে যাই সার কিনা লয়ে এলাম, তারপরে খুব সহজে কীটনাশক পাইলাম কিনা লয়ে এলাম, এটা আমরা স্বভাবের মধ্যে হয়ে গেছে গিয়া, কিন্তু এটা করতে গেলে আমরা একটু পরিশ্রম দিতে হইব।
0: আমি মনে করি আর কি, যদি আমরা এখানে গুলিয়া যদি কৃষকরা জৈব সার পদ্ধতিটা ভালো করে শিখানি যায়, আশা করি কৃষকরা ওই রাসায়নিক সার থেকে জৈব সারটা অনেক কিছু পাওয়া যায়, আমরা লতা পাতা পাওয়া যায়, একটু ট্রেনিং টিনতে পারে বা কিছু সাহায্য করলে পরে।
1: আমরা এটা ইয়ে করলাম গ্রামে গ্রামে, এটা উদ্যোগটা লই আগে আমরা
0: শিখাইলে অনেক কিছু করা যায়
1: একদম।
0: ফাঁকা ফুলের দোকানে আমার পলিথিন যদি এরকম সিস্টেম করে শিখানি যায়,
1: আপনি তখন বর্তমানে তো নিজে এটা লুই আইসুন, আপনি চার পাঁচজন কৃষক ভাইরা নিয়ে এটা উদ্যোগ নিন আপনার পাশে যে কৃষক ভাইরা আছে নিজেরার মধ্যে, কারণ আমরা সব দিক যদি একদিকে চাইয়া থাকি তাইলে টাইম দেরি হইব। এখানে যে সারটা আমরা প্রয়োগ করলাম আমরা পাঁচজনে মিল্লা যদি করে শিখলাম, আমরা পাঁচজনে সারটা থেকে প্রথম অবস্থায় ভাগলাম, পরবর্তী সময়ে যার যে বাড়িতে আমরা যে যে পুনরায় আবার করলাম, বা সেই ক্ষেত্রে যদি সরকারও দিতে পারে প্রত্যেকের সরকার উদ্যোগ লইল দিল, সেই ক্ষেত্রে তো আপনারা মানে ফলনের ক্ষেত্রে অনেকটাই উন্নতির সম্ভব। আপনার সঙ্গে সে জৈব সার নিয়ে যে আপনি শিক্ষার প্রশিক্ষণ নেওয়ার লেগা এতটুক দূর আপনি রাঁচিতে গেছেন এবং আবারও আপনি সবার কাছে আবেদন করতেছেন যে আরেকটা প্রশিক্ষণের মাধ্যমে বা বারবার প্রশিক্ষণের মাধ্যমে যাতে আমরা কৃষক ভাইরার অনেকটা উন্নতি হয় এবং গ্রামে গ্রামে যাতে জৈব সারের মাধ্যমে কৃষিকরণের উদ্যোগ নেওয়া হয়, এটা যে আপনি নিজে সচেষ্ট হইতাছেন তার লেগে আপনারা আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানি। নমস্কার দাদা।
2: আগামী 30শে সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন, জেলার এক দুই জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি।

এবং 24 তাকিয়া 25 ডিগ্রি পর্যন্ত উঠা নামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 55% থাকতে পারে। এই পরিস্থিতিতে বর্ষার মরশুম প্রায় শেষের পথে এলাকিয়া বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমব। জমির তস সংরক্ষণের ব্যবস্থা করতে হইব। জমিতে আগাছা নিয়ন্ত্রণ করতে হইব। পরবর্তী শস্যের জন্য জমি তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হইব যেন জমি কর্ষণ ন্যূনতম হয়। মশা মাছি অন্যান্য পোকামাকড় নিয়ন্ত্রণের লাগিয়া পশুর ঘরের চারিপাশে চুনের জল স্প্রে করতে হইব। আগামী কয়েকদিনে মাঝে মাঝে বৃষ্টিপাত সহ স্বাভাবিক বর্ষাকালীন আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। চারাগাছের ক্ষতি এড়াইতে ভারী বৃষ্টিপাতের সময় চারা রোপণ করা তাকিয়া বিরত থাকতে হইব। চারা রোপণের আগে নিশ্চিত করতে হইব যে জমিতে ভালোভাবে কাদা তৈরি হয়েছে কিনা না, যাতে মাটির ভেতর দিয়া জল চুয়াইয়া অপচয় কম হয়। পুষ্টির জন্য প্রতিযোগিতা কমাইতে চারাগাছ খুব ঘন ঘন করিয়া লাগানো চলত না। ভারী বৃষ্টিপাতের কারণে জলবদ্ধতা ও শিকড়ের ক্ষতি রোধ করতে হইব। জল নিষ্কাশন নালাগুলো পরিষ্কার রাখতে হইব। চারা রোপণের 15-20 দিন পর জমির আগাছা পরিষ্কার করিয়া দিতে হইব। বর্ষা পরবর্তী মরশুমে সবজি চাষের লাগিয়া অপেক্ষাকৃত উঁচু জমিতে হাল দিয়া জমি তৈরির কাজ শুরু করিয়া দেওয়া লাগব। তবে এই সবজি চাষের পূর্বে মাটিতে পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্যের একান্ত প্রয়োজন। এর লাগিয়া নার্সারি তৈরির সময় জমিতে 10 কেজি ইউরিয়া, 1 কেজি নিম কেক এবং সুপার ফসফেট 100 গ্রাম প্রতি বর্গমিটার জায়গায় ভালো করিয়া মিশাইয়া হালকা জলসেচের ব্যবস্থা করতে হইব। সবজির বীজ 10 সেন্টিমিটার দূরে দূরে লাগানি লাগব। লাগানির পরে বীজ বালি মাটি দিয়া ঢাকিয়া দিতে হইব। শিম গাছের পাতায় লালচে ছোপছোপ দাগ রোগ দেখা দিতে পারে। বৃষ্টির ঠিক পরপর আর্দ্র ও মেঘলা আবহাওয়া এই রোগে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। প্রাথমিক অবস্থায় মেটালাক্সিল ও ম্যাংকোজেব 5 দিন পরপর আপনারা ছড়িয়ে দিবা। সাইমোক্সালিন ও ম্যাংকোজেব 2 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া স্প্রে করতে পারেন। বর্ষাকালে পোলট্রি বা হাঁস মুরগির ক্ষেত্রে ফাউল পক্স একটা বড় সমস্যা। মুরগিরে এই রোগের প্রতিরোধক টিকা দিতে হইব। 10 সপ্তাহের মধ্যে আপনার এই কাজ সম্পন্ন করতে হইব, অর্থাৎ টিকাটা দেওয়া লাগব 6-10 সপ্তাহের ভিতরে। এবং দিতে হইব চামড়ার ভাঁজে। আক্রান্ত মুরগিগুলি সুস্থ মুরগির পালটাকে আলাদা করিয়া রাখতে হইব, অথবা সংক্রমণ বেশি হইলে মারিয়া ফেলানি উচিত। মশার মতো রোগবাহক পোকামাকড় নিয়ন্ত্রণে খামারের আশপাশে জল জমতে দেওয়া যাইত না। আমরা আগেই কইছি, আবারও আপনারা অনুরোধ করিয়ার যে খেয়াল রাখবা সর্বদা জমিতে যাতে জল না দাঁড়াইতে পারে এই ব্যবস্থা। সঙ্গে আপনারা আমরা স্থানীয়ভাবে উপলব্ধ যে সমস্ত আছে এগুলি দিয়া তস নিয়ন্ত্রণ করতে হইব। গবাদি পশুর ঘর সর্বদা জীবাণুনাশক দিয়া জীবাণুমুক্ত করিয়া রাখবা এবং শৌচগৃহে যাওয়ার সময় চটি জুতা ব্যবহার করবা। কৃমি এবং অন্যান্য সংক্রামক রোগ এড়াইতে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইব এবং শৌচগৃহে তাকিয়া বাইরিয়া আওয়ার পরে হাত পা মুখ ইত্যাদি ভালো করিয়া সাবান জল দিয়া ধুইয়া নেওয়া ভালো। সঙ্গে খাওয়ার আগে প্রতিবেলাতেই ভালো করিয়া আপনারা হাত পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া নিবা।

0: শুনলেন ঘর গৃহস্থী, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন কিষাণবাণী।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজারদর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: নমস্কার, শুভ সন্ধ্যা কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের কিষাণবাণী অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে প্রথমেই যে আলোচনা থাকছে তার বিষয় হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ, মানে মাটির সংরক্ষণ। মাটির সংরক্ষণ নিশ্চিতভাবে ভীষণ রকম প্রয়োজন আমাদের সকলের জন্যই। মাটির সংরক্ষণ বিশেষ করে কৃষির ক্ষেত্রে আমরা কিভাবে করব, এ নিয়েই কিন্তু আজকে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর সৌরভ দাস। নমস্কার স্যার।
2: নমস্কার,
1: স্বাগত আপনাকে। যে মাটির সংরক্ষণ বা মৃত্তিকা সংরক্ষণ নিয়ে আমাদের আজকের আলোচনা, এই জায়গায় দাঁড়িয়ে মৃত্তিকা সংরক্ষণ চাষবাসের জন্যে কতটা প্রয়োজন?
2: হ্যাঁ, দেখুন, কৃষকের কাছে যে মূল যে একটা সম্পদ, যেটা মাটি, তো ওই মাটিটা কিন্তু কৃষকের কিন্তু মূল একটা জিনিস, যার দিয়ে কিন্তু ফসল লাগিয়ে কিন্তু সেটা থেকে ফসল নেই, ঠিক আছে? তো সেখান দিক থেকে কিন্তু মূল একটা উপাদান, কৃষক ভাইয়ের যে মূল একটা জিনিস সম্পদ, যেটা হচ্ছে মাটি, এবং এই মাটিটাকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু একটা কৃষক ভাইয়ের। এবং ভারত সরকার এখন দেখেছে যে কিছু কিছু আবহাওয়াজনিত কারণে অকালীন বর্ষাতে মানে মাটির কিন্তু অনেকটা কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় আমরা দেখি যে কৃষক ভাইরা ফসল না করে জমিতে এভাবে রেখে দিচ্ছেন, যার ফলে কী হয়, উপরস্তরে মাটিটা কিন্তু চলে যাচ্ছে। তো মাটি কীভাবে সংরক্ষণ করবেন, এবং মাটির মধ্যে যে উপাদানগুলো আছে, আমরা জানি উপরস্তরে মাটিটা কিন্তু সবচেয়ে উর্বর মাটি, এবং 6-10 ইঞ্চি যেটা থাকে, তো সেটাকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু একটা কৃষক ভাইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সেদিক থেকে কিন্তু ভারত সরকার এবং আমাদের কৃষি দপ্তর চাইছে যে কীভাবে এই মাটি সংরক্ষণটা করা যায়। তো সেক্ষেত্রে প্রথম যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার জমি কিন্তু ফেলে রাখবেন না, কিছু না কিছু ফসল লাগিয়ে মাটিটা ঢেকে রাখুন। কারণ মাটিটা যদি খোলা থাকে, বৃষ্টি জল পড়ে কী হবে, উপরে মাটিটা কিন্তু ওই জলের সঙ্গে পরবর্তী সময় যখন বৃষ্টি হবে, জলের সঙ্গে কিন্তু মাটিটা চলে যাবে। এবং গাছের লাগানোর ফলে কী হবে, গাছের যে শিকড়গুলো সেটা কিন্তু আঁকড়ে কিন্তু মাটিটাকে ধরে রাখে।
1: আর আমাদের এই রাজ্যের বেশিরভাগ জমি ঢালু জমি।
2: হ্যাঁ,
1: বৃষ্টিতে জল এখানটায় খুব একটা বেশি জায়গাতে দাঁড়ায় না।
2: হ্যাঁ,
1: সব জল চলে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বাইরের জল এসে আপনাকে উর্বরতা দেবে, তেমনটা কিন্তু এখানটায়
2: খুব একটা নয়। কারণ আমরা জানি ত্রিপুরাতে কিন্তু টিলা মাটি অনেকটাই বেশি, সমতল আছে, উঁচু জমি আছে, নিচু জমি আছে, মাঝখানটা হচ্ছে টিলা মাটি। এবং টিলা মাটিতে আমরা যদি ঘাস থাকে তাহলে ভালো, ঘাস থাকলে কিন্তু, কিছু যদি নাও থাকে, যদি ঘাস থাকে কী হয়, ঘাসটা কিন্তু মাটিটাকে আঁকড়ে ধরে রাখে, অ্যাঙ্করিং করে রাখে। আপনার শিকড়টা খুবই জরুরি, যেটাকে মাটিটা ধরে রাখে। তো সেদিক থেকে আমি বলবো, আপনারা এখনের দিনে আমরা কৃষি বিজ্ঞানীরা বলছি যেখানে মাটির ধরন কমতা, যেখানে জৈব কার্বনের মাত্রাটা কম মাটিতে, সেখানে কিন্তু আমরা চাষটা একটু কম ব্যবহার করার জন্য, যে আমরা ভীষণভাবে চাষবাস করাটা কিন্তু ভালো নয়। আমরা যে লাঙ্গল চালিয়ে বা টিলার ট্র্যাক্টর দিয়ে হ্যাঁ যেভাবে চাষ দিই, চাষটা কিন্তু আমরা বলি এখন জিরো টিলেজ ফার্মিং, মানে কোনো উইথাউট চাষ দিয়ে কিন্তু ফসল করা সম্ভব। তার ফলে কী হবে, আপনার কিছু পদ্ধতি

0: করতে হবে, যেটা হচ্ছে আমরা আগাছাগুলো মাটিতে মিশিয়ে দেওয়া, তারপর যে বিভিন্ন যে সবুজ যে জিনিসগুলো আমরা পাই বাড়ি ঘরে আশেপাশে, সেগুলো একটা জায়গায় পচিয়ে সবুজ সার বা কম্পোস্ট সার বানিয়ে সেগুলো মাটির সঙ্গে ব্যবহার করা, যার ফলে কী হবে, মাটিতে কিন্তু জৈব কার্বনের মাত্রাটা বেড়ে যাবে। এবং জৈব কার্বনের মাত্রাটা যদি বেড়ে যায়, আপনার কিন্তু মাটিটার জল ধারণ ক্ষমতাটা বাড়বে, তাছাড়া কিন্তু আপনার মাটির উর্বরতাটা বাড়বে এবং ওই যে ধুয়ে যাওয়ার ব্যাপারটাও থাকবে না এবং মাটির স্বাস্থ্যটা অনেকটাই বেড়ে যাবে। তো সেদিক থেকে আপনারা বলবো কৃষক ভাইরা যে আপনারা ওই, তাছাড়া আছে আবরণ ক্রপ, হ্যাঁ কাভার ক্রপ আমরা বলি, যেমন ডাল জাতীয় শস্য, মসুর ডাল আছে, হ্যাঁ সয়াবিন জাতীয় শস্য, যেগুলো হাইট খুবই কম কিন্তু শিকড়টা কিন্তু ছড়িয়ে যাবে, যার ফলে কী হবে, আপনার কিন্তু ওই মাটিটা ধুয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই কমে যাবে। এবং উঁচু জমিতে আমরা বলবো বৃষ্টির দিনে উঁচু জমিতে যখনই আপনারা ফসল লাগাবেন, সেটা লক্ষ্য রাখবেন যে উপযুক্ত পরিমাণে আপনারা যেন জৈব সার ব্যবহার করুন। জৈব সার ব্যবহার করলে কী হয়, মাটিটা কিন্তু সেটা বালিগণাগুলো ধরে থাকে, শিকড়টা এক জায়গায় থাকবে এবং ওই আঠা জাতীয় জিনিসটা থাকে কার্বনের মধ্যে, যেটা কিন্তু মাটিটা ধরে রাখতে সাহায্য করে, মাটির গঠনটা ভালো হয়। এবং গঠনটা ভালো হলে কিন্তু ওই শিকড়টাও গাছে আঁকড়ে ধরবে এবং খাওয়ার নিতেও কিন্তু অনেকটাই সুবিধা, আপনার যে খাবারটাই দিবেন সেটা কিন্তু গাছ সঠিকভাবে নিতে পারবে। এবং আমরা দেখি এই যে এখনো দিনে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে উপরের জমিতে, বিশেষ করে উপরে আমরা যেমন লাগানোর পরে মাটিটা তুলে দিই, হ্যাঁ যেমন 20 থেকে 25 দিন পরে মাটিটা তুলে দেওয়া, আল দেওয়া, তখন কিন্তু অনেকটা, তারপর যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু কী হবে, মাটিটা কিন্তু ধুয়ে চলে যাবে। সেই আল দেওয়াটা কিন্তু একটা ঠিক সময় যখন বৃষ্টি বাদল নেই তখন করা, যাতে করে বৃষ্টির থেকে যেন আপনার ওই মাটিটা যেন, যেটা লুজ মাটিটা যেটা বেরোলো সেটা যেন ধুয়ে না যায়, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে।
1: মানে আমি যখন আলটা বাঁধবো সময়টা বুঝে, আমাকে
0: সময়টা বুঝে বা আবহাওয়াটা দেখে,
1: হ্যাঁ আবহাওয়ার যে বার্তাটা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু প্রতি মুহূর্তে চলে আসে, হ্যাঁ কখন বৃষ্টি আসছে, মানে কত কিলোমিটার বেগে হাওয়া বইবে বা বৃষ্টি কেমন হবে, কম বা বেশি, সবটাই কিন্তু প্রতি মুহূর্তে আমাদের কাছে আপডেট চলে আসে, হ্যাঁ মেসেজের মাধ্যমে আসে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসে, হ্যাঁ সেটা কিন্তু আসে। তো সেই দিকটায় লক্ষ্য রেখে তারপর আমাদের এই কাজগুলো করতে হবে। আর আমাদের যে পরম্পরাগত যে চাষাবাদের পদ্ধতি ছিল, ধরুন লাঙল বা ওই জাতীয় জিনিস, আপনি একটু আগে যেটা বলছিলেন যে শুধু মানে ট্রাক্টর চালালেই হবে না, ট্রাক্টর ছাড়াও চাষাবাদ সম্ভব, সেক্ষেত্রে কি আমরা লাঙল ব্যবহার করতে পারবো?
0: হ্যাঁ হ্যাঁ, দেখুন ভারত সরকার কিন্তু নতুন একটা স্কিম চালু করেছে, PMKBY পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, মানে আগে থেকে যেটা চলছিল পরম্পরাগতভাবে, আমরা ওখানে হয়তো অনেকটাই আধুনিক হয়ে গেছি, তো ভারত সরকার চাইছে ওই যে পরম্পরাগতভাবে আমরা আগে যেভাবে চাষবাস করতাম, হ্যাঁ যে প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো আমরা তৈরি, সার বিশেষ করে সারগুলা এবং যন্ত্রপাতিগুলা, সেগুলো কিন্তু ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা ভারত সরকার নিয়েছে। কারণ কি, দেখে গেছে আমাদের কিন্তু মাটি থেকে অনেকটাই পরিমাণ যে খাওয়ার কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে বা চলে গেছে মাটি থেকে, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা চালু করেছি, যেটার মাধ্যমে কি আপনার বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে জীবামৃত, হ্যাঁ জীবামৃত, বীজামৃত, এগুলো তৈরি করে ওই যে সম্পদগুলো চলে গেছে এগুলাকে ফিরিয়ে মাটিতে আবার আনা, সেটা কিন্তু সবটাই কিন্তু প্রাকৃতিকভাবে আমরা যে যে জিনিসগুলো পাই আশেপাশে, হ্যাঁ গোমূত্র, গোছানা, গো, হ্যাঁ ইউরিন, গোবর দিয়ে আমরা সেই বিভিন্ন পদ্ধতিতে কিন্তু আমরা মিশ্রণ করে সেগুলো আমরা ব্যবহার করলে কিন্তু ওই যে যে জিনিসগুলো আমরা মাটি থেকে চলে গেছে সেটা কিন্তু ফিরিয়ে আনার একটা সম্ভাবনা রয়ে গেছে, সেগুলো যদি আপনার ব্যবহার করুন। তাছাড়া আরও যেমন স্কিম আছে, IWMP স্কিম আছে, যেমন ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রজেক্ট, প্রত্যেকটা রাজ্যে এটা চালু আছে, যেমন বিভিন্ন জায়গায় পুকুর খনন করে দেওয়া সেটা ফ্রিভাবে, হ্যাঁ সরকার থেকে, সেটা কেন করছে, যাতে করে আপনার যে বৃষ্টির দিনে যে জলটা, যে নিচু জমিতে যে জলটা হয়তো ধুয়ে চলে যায়, দেখুন আপনার টিলা জমিতে কী হয়, বৃষ্টি হলো, বৃষ্টির সময় অনেকটাই জল দেখা যাচ্ছে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পরে সেই জলটা কিন্তু আর উপরের জমিতে মাটিতে থাকছে না, সেটা সবটাই কিন্তু নিচে চলে আসছে। তো সেই নিচে যাওয়ার সময় আমরা মাঝামাঝি স্তরে টিলা জমিতে কিন্তু একটা পুকুর খনন করে দিলে সেটা কী হবে, জলটা বয়ে বয়ে আস্তে আস্তে কিন্তু সেটাই জমা হয়ে যাবে, যদি পুকুর আমরা ব্যবস্থা করি বা মাটিটা ধরে রাখ, জলটা ধরে রাখতে পারবো, যার ফলে কী হবে, পরবর্তী সময়ে এই জলটা দিয়ে কিন্তু আপনি সিঞ্চাই বা আপনার ওই আপনার ফসলে ব্যবহার করতে পারবেন ইরিগেশন হিসাবে।
1: অনেক লুঙ্গা রয়েছে যেগুলোতে আমরা কিন্তু ইচ্ছে করলে বাঁধ দিয়ে জল সংরক্ষণ করতে পারি, আর জল সংরক্ষণ করা মানে তো শুধু জল সংরক্ষণ নয়, এটা মাটিও সংরক্ষিত হয়।
0: হ্যাঁ মাটিটাও সংরক্ষিত, ঠিক এই যে বললাম IWMP প্রজেক্ট, তারপর আছে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, মানে আপনার জলটাকে, যে বৃষ্টি জলটা কীভাবে ধরে রাখা, এখন যে প্রচুর পরিমাণে বৃষ্টি সেটা যদি ধরে না রাখতে পারে সেটাকে পরিবর্তন সময় আপনারা দেখবেন শীতের দিনে কিন্তু জলের কিন্তু অনেকটাই
1: তীব্র,
0: হ্যাঁ কিন্তু মাটির তস্তা অনেকটাই কমে যায়, সেটা করে সব জায়গায় তো আমার ওই ইরিগেশনের সিঞ্চাইয়ের ব্যবস্থা থাকে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ওই জলটা ধরে রাখতে হবে, সেটার জন্য আইডিয়া।

0: বিপ্লবের প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয় যোজনার মাধ্যমে কীভাবে জলটাকে সংরক্ষণ করা যায় এবং পরবর্তী সময় সেই জলটা দিয়ে আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি, সেটা কিন্তু একটা স্কিম চালু রয়েছে ভারত সরকারের। আরেকটা জিনিস আমি বলবো কৃষক ভাই, যে ক্রপ রেসিডিউ, মানে আমরা যে ক্রপ ফসল কেটে নেওয়ার পরে যে রেসিডিউ আগাছাগুলো বা ফসলের যে অংশগুলো মাটিতে অবশিষ্ট অংশটা রেখে যায়, সেটা কিন্তু আপনারা না ফেটে বা অন্য সময় আমরা কী করি আগুন লাগিয়ে দিই পুড়ে দিই, সেটা না করে কিন্তু আপনার চাষবাসের সময় আপনারা সেটা মাটিতে ভালো করে মিশ্রণ করে দিন, বা আপনারা যখন শুকনো পাতালতা দিয়ে কিন্তু আমরা ক্রপ এই যে গাছের যে গোড়াটা সেটা কিন্তু আমরা আগামী দিনে যেমন আর কিছুদিন পুজোর পরে বৃষ্টিটা কিন্তু অনেকটাই কমে যাবে, তখন কিন্তু জলের তষ্টা কমে যাবে, তখন আমরা ওই আগাছা দিয়ে বা ওই আগাছা দিয়ে তৈরি সার দিয়ে বা সবুজ সার তৈরি করে আপনারা কিন্তু মাটিটা ঢেকে রাখলে কি হবে, মাটির যে ইভাপোরেশনটা বা যেটা মাটিটা জলটা যে বেরিয়ে যায় সেটা কিন্তু অনেকটাই থাকবে মাটিতে, অনেক অনেক সময় থাকবে, পরবর্তী সময়ে সেই যে আপনি ক্রপ যে আগাছা বা অবশিষ্ট অংশগুলো তৈরি করে দিয়ে মাটিটা ঢেকে রাখলেন আবরণ করে রাখলেন সেটা কিন্তু পরবর্তী সময় পচে গিয়ে একটা সার হয়ে যাচ্ছে, সেটার মধ্যে নাইট্রোজেন থাকবে কার্বন থাকবে যেটা কিন্তু পরবর্তী সময় গাছের একটা খাবার হিসাবে রূপান্তর হচ্ছে, তাহলে আমার মাটির তষ্ট আমি সংরক্ষণ করতে পারছি এবং একটা কিন্তু খাবারও আমি মাটিতে দিতে পারছি যদি আমি ওই অবশিষ্ট অংশটা আমরা ভালো করে ম্যানেজ করতে পারি।
1: চাষাবাদের পর ধরুন ধান চাষের পর যে গোড়াটা রয়ে গেল বা অনেকটা অংশ রয়ে গেল সেগুলোকে না পুড়িয়ে আমরা যদি সেটাকে মাটিতে মিশিয়ে দিতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের সেই জায়গাতে জৈব সার তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, জৈব সার তৈরি হয়ে যাচ্ছে এবং পরবর্তী কৃষিতে এটা খুব ফলপ্রসূ হবে এবং পরবর্তী কৃষিতে উৎপাদনটাও অনেকটা বেড়ে যাবে, তাই তো?
0: ওই অবশিষ্ট অংশটা যেটা থেকে যায় সেটা কিন্তু আপনার একটা খাওয়ার প্লাস মাটির একটা তোষ, একটা মানে মাটির জলটা ধারণ ক্ষমতার একটা সঠিক জিনিস হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন,
1: আর সেক্ষেত্রে মাটির যে ক্ষয় সেটাও রোধ করে,
0: হ্যাঁ, মাটির ক্ষয়টা অনেকটাই কিন্তু রোধ করতে পারবেন।
1: এছাড়া টিলা জমিতে আমরা মাটির যে মৃত্তিকা ক্ষয় বা মাটির ক্ষয় সেটা কীভাবে আটকাবো?
0: হ্যাঁ, দেখুন মাটি টিলা মাটিতে বিশেষ করে যেখানে মানে ঢালটা যদি বেশি থাকে সেখানে কিন্তু জলের স্রোতের পরিমাণটা কিন্তু বা জল যে বয়ে যায় সেটা স্পিডটা অনেকটাই গতিটা অনেকটাই বেশি থাকে, তো যতটা আপনার ঢাল থাকবে জমিতে ততটাই কিন্তু মাটির জলের যে ফ্লোটা সেটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই আপনার মাটিটা চলে যাবে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কন্ট্রোল ফার্মিং আমরা বলি, যেমন এই যে আমরা আনারস লাগাচ্ছি কলা লাগাচ্ছি বিভিন্ন, হ্যাঁ, হর্টিকালচারাল ক্রপস কিন্তু ত্রিপুরায় কিন্তু বাগিচা ধরনের অনেক কিছু ফসল আমরা করি, যেমন আনারস বিশেষ করে আপনারা ওই যে টিলা জমিতে কিন্তু আনারস লাগাতে পারেন, যার ফলে কী হবে আনারসটা কিন্তু টিলা জমিতে খুব একটা গুরুত্বপূর্ণ একটা ফসল যেটা দিয়ে কিন্তু আপনি মাটিটা ধরে রাখতে সাহায্য করে আপনার এবং ফসলটাও আপনি পাবেন। তাছাড়া কলা গাছ লাগাতে পারেন, হ্যাঁ, আদা গাছ লাগাতে পারেন, হ্যাঁ, তো এগুলো কিন্তু মানে অনেকটাই কিন্তু আপনার মাটিটা ধরে রাখতে সাহায্য করবে এবং ওই যে এটা লাগানো কিছুই না, শুধু একটু আপনার যেমন আমি বললাম আনারস লাগানো বৃষ্টির আগে আপনি যদি লাগিয়ে দেন
1: আনারস জলে, হ্যাঁ, আনারস তো আমাদের রাজ্যে খুব ভালো ফলন হয়, আদাটার ফলন কি ওরকম হয়?
0: হ্যাঁ, আদারও ফলন ভালো হবে, আদাটা লাগানোর কিছুই নেই, বৃষ্টির আগে আমরা লাগিয়ে দিই যাতে করে ওই জল দিতে না লাগানো, সব জায়গায় তো জলের ব্যবস্থা থাকে না, তো সেই ক্ষেত্রে সেচের ব্যবস্থা না থাকলে আপনার বৃষ্টির আগে লাগিয়ে দিন, সেটা বৃষ্টির জলে সেটা কিন্তু সবচেয়ে ভালো গ্রোথ হয়।
1: আমরা যেটা দেখি যে আমাদের এই রাজ্যে কিন্তু আদা বাইরে থেকেই বেশিরভাগ আসে, হ্যাঁ, স্থানীয় বা লোকাল আদা কিন্তু খুব একটা দেখা যায় না, তো এক্ষেত্রে আপনি কি উৎসাহিত করতে চাইছেন তাদের?
0: যে যে এই যে জমিগুলো আপনার ব্যবহার করছেন না বা টিলা জমিগুলো রয়ে গেছে, হ্যাঁ, ব্যবহার করছেন না, সেই জমিগুলো কিন্তু আপনারা ব্যবহারযোগ্য করতে পারেন যদি আপনারা এই যে ফসলগুলো আপনারা লাগান, তার ফলে আপনার মাটিটাও সংরক্ষণ হলো এবং একটা গুরুত্বপূর্ণ একটা আয়ের একটা উৎস হয়ে গেলো কিন্তু আপনার কৃষক ভাই বন্ধুদের, তো সেদিক থেকে লক্ষ্য রাখে বলবো আপনারা জমিতে ফেলে রাখবেন না, এবং ভারত সরকারের অনেকগুলো স্কিমই আছে যার মাধ্যমে কিন্তু আপনার যেই যে যে জমি আপনার জমির জায়গাটা বা লোকেশন কোন জায়গায় আছে কীরকম জমি সেই অনুযায়ী কিন্তু আপনার ভারত সরকারের সব ধরনের স্কিম রয়েছে, সেই যেমন হর্টিকালচারই বলুন বা ডাল জাতীয় শস্যই বলুন বা ধান গাছেরই বলুন আপনি যেটাই লাগাতে চান সেই হিসাবে কিন্তু আপনারা কিন্তু ভারত সরকার থেকে সাহায্য পাবেন, এবং সেটা কিন্তু আপনি নিকটবর্তী BLW কৃষি সহায়ক রয়েছেন, কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, ওদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আপনারা সেই সুযোগ সুবিধার সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল হতে পারবেন এবং আপনারা সেটা কিন্তু কৃষিকাজে ভালোভাবে কাজে লাগাতে পারবেন।
1: আচ্ছা, আমাদের এই রাজ্যের উত্তর এবং দক্ষিণ মধ্যে আমরা পশ্চিম রয়েছি, সবগুলোর জমির মানে গঠন কি একই রকম মোটামুটি নাকি?
0: হ্যাঁ, আমি যদি দেখি একটু ভিন্ন রয়েছে, বিভিন্ন আমরা যে সার্ভেগুলো করেছি ভারত সরকারের সেখানে দেখেছি এই দক্ষিণের মাটিটা অনেকটাই ভালো কিন্তু এখানে বেশি বৃষ্টি হওয়ার ফলে কি হয় আমরা কিছু কিছু ক্রপ আমরা বলি দক্ষিণে কিন্তু একটু বৃষ্টিটা বেশি হয়, হ্যাঁ, তো সেদিক থেকে আমি বলবো কৃষক ভাইরা দেখুন এখানে কিন্তু তিনবারও ফসল হচ্ছে, এখানে একটা জমিতে তিন জাতীয় চারবারও হচ্ছে একটা জমিতে ফসল, তো সেভাবে করছে।

0: পশ্চিম ত্রিপুরায় হয়তো আমাদের এখানের মাটিটা একটু অম্লত্বটা একটু বেশি, এবং মাটি যে লাল মাটি আমরা বলি, হ্যাঁ, একটু বেশি পাওয়া যায়। তো সেটা চিন্তার কোনো কারণ নয়, সেটার দিক থেকে আপনারা কিছুই নয়, যে বললাম জৈব সার ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনার জমিটা কিন্তু গ্রহণযোগ্য বা উর্বরতা অনেকটাই বাড়াতে পারে। হ্যাঁ, এবং একটা ভালো জিনিস, ত্রিপুরার মাটিতে কিন্তু জৈব কার্বনের মাত্রাটা কিন্তু অনেকটাই ভালো। যদি আপনি পুরো ভারতের সঙ্গে তুলনা করি, আমাদের কিন্তু মোটামুটি হাই, মানে 0.7% বেশি আছে জৈব কার্বনের মাত্রাটা ত্রিপুরার মাটিতে।
1: অম্লতা একটু বেশি,
0: হ্যাঁ, অম্লত্বটা একটু বেশি আছে, সেই জন্য হয়তো গাছে সবটা খাবার হয়তো থাকলেও নিতে পারছে না, সেই জন্য আমরা একটু চুনের ব্যবহার করতে বলি। তো সেদিক থেকে কিন্তু জৈব কার্বনের মাত্রাটা অনেকটাই ভালো জায়গায় আমরা আছি। তো সেই জন্য বলবো কৃষক ভাই ও বন্ধুরা, আপনার জৈব সার কন্টিনিউসলি আপনার ব্যবহার করুন। হ্যাঁ, গোবর সার, হ্যাঁ, আমরা পোলট্রি সার এখন পাচ্ছি, কেঁচো সার, হ্যাঁ, তারপর সবুজ সার, এগুলোর মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের পাশাপাশি ভিটামিন এন্ড হরমোনস এনজাইমস রয়েছে, যেগুলো কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায়।
1: আচ্ছা, অনেকেরই একটা ধারণা রয়েছে যে আমি তো পোলট্রি সার ব্যবহার করি এবং পোলট্রি সারের মধ্যে তো চুন রয়েছে, তাই আমাকে আর আলাদা করে চুন দিতে হবে না, সেটা কতটা গ্রহণযোগ্য?
0: হ্যাঁ, ঠিক, পোলট্রি সারে একটু আসলে কি হয়, পোলট্রি সারে একটু চুনটা থাকার ফলে অনেক সময় কি চুনটা যদি ভালো করে না শুকায়, বা ধরুন আমরা চুনটা যখন ব্যবহার করি সেটা যদি চাক্কা হিসাবে ভালো করে মিশ্রিত না হয়, সেটা কিন্তু একটা জায়গায় একটু বেশি ক্ষতি হতে পারে যদি এক জায়গায় একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নয়, আপনি ওই যা পোলট্রি যে সারটা আছে সেটা একটু আপনার প্রথম যে চাষটা দেবেন, মূল চাষ প্রথম চাষের সময় আপনি ব্যবহার করে দিন মাটিতে, প্রথম চাষের সময় ব্যবহার করে নিন মাটিতে ভালো করে মিশ্রণ করে, তারপর আপনি যদি এক দু সপ্তাহ রেখে দিন তাহলে সারটা কিন্তু ওই পচে গিয়ে খাবার তৈরি হয়ে যাবে, এবং চুন যদি কিছুটা সংখ্যক থাকে সেটা কিন্তু মাটিতে ভালো করে মিশ্রণ হয়ে আপনার অম্লত্বটা কমিয়ে দেবে। সেটা আমি বলবো গাছ লাগানোর এক থেকে মিনিমাম এক থেকে দু সপ্তাহ আগে দিন, মানে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে নয়, মানে এক থেকে দু সপ্তাহ আগে দিলে কী হবে, ওই যে চুনটা এবং সারটা দুটোটাই রূপান্তর হয়ে গাছের একটা খাবার তৈরি করবে।
1: এমনিতে যদি চুন প্রয়োগ করতে হয় সেটা কতদিন অন্তর করতে হবে?
0: হ্যাঁ, চুনটা দেখুন সাধারণত আমরা বছরে একবার বলি, বিশেষ করে ধানের জন্য দরকার নেই, আমরা যদি সবজি চাষ করুন সবজির জন্য আমরা চুনের বা ডাল জাতীয় শস্য আপনার চুনটা ব্যবহার করুন। চুনটা সাধারণত আমরা বছরে একবারই দিতে বলি কৃষক ভাই বন্ধুদের, এবং কখন দেবেন সেটা হচ্ছে মাটিতে যখন এই ফসল কেটে নেওয়ার পরে যখন আমরা প্রথম চাষটা দেবো তার ঠিক দেওয়ার আগে আপনি একটু চুনটা ভালো করে গুঁড়ো করে মিশ্রণ করে ছড়িয়ে দেবেন ভালো করে, এবং তারপরে কিন্তু তস দেওয়া দরকার মাটিতে জল, যেমন আমরা জানি চুন আর জলে যদি চুনটা কী করে, অনেক সময় আমরা বাজারে দেখেছি খোলা বাজার থেকে আনলে কী হয় চুলটা অনেক সময় ঠিকঠাক পাই না, তো আমরা বাজারে পরীক্ষা করে নিতে হবে, হাতে নিয়ে একটু জল দিয়ে যদি গরম হচ্ছে তার মানে এটা কিন্তু চুন। তো আপনারা বুঝতে পারবেন সেটা খুব সহজ উপায় ভাবে আপনি সঠিক চুনটা চিনতে পারবেন। তো সেই চুনটা এনে গুঁড়ো করে ভালো করে মিশ্রণ করে একটু জল দেবেন, যদি জল থাকে ভালো কথা, নাহলে তসের জলের ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করে দিয়ে এক থেকে দু সপ্তাহ রেখে দিন। তারপরে আপনার যে ফসলটা মূল চাষ দিয়ে আপনি ইউরিয়া এসএসপি জৈব সার ব্যবহার করে আপনি ফসলটা লাগিয়ে দিন।
1: একদমই, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আলোচনা করার জন্য। কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম মৃত্তিকা সংরক্ষণ, এ প্রসঙ্গে একটি আলোচনায় এতে অংশগ্রহণ করলেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর সৌরভ দাস।

আপনারা শুনছেন কিষাণ বাণী অনুষ্ঠান। এখন শুনবেন জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রসঙ্গে কিছু কথা। জাতীয় খাদ্য সুরক্ষা মিশন বা ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন হল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্প। এর প্রধান উদ্দেশ্য হল ধান, গম, ডাল, মোটা শস্য বা মিলেটস এবং বাণিজ্যিক ফসলের উৎপাদন বৃদ্ধি করা, কৃষি জমির উৎপাদনশীলতা বাড়ানো, উন্নত জাতির বীজ, আধুনিক প্রযুক্তি এবং কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি করা, মাটির স্বাস্থ্য উন্নত করা এবং সুষম সার ব্যবহারে উৎসাহ দেওয়া, কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা। NFSM এর সুবিধা হল এই প্রকল্পের অধীনে কৃষকরা বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা এবং ভর্তুকি পেয়ে থাকেন, যেমন উচ্চ ফলনশীল ও প্রত্যয়িত বীজে ভর্তুকি, কৃষক পর্যায়ে বীজ উৎপাদনে সহায়তা, সিড ড্রিল, পাওয়ার উইভার, রোটাভেটর, রিপার, থ্রেসার ইত্যাদি যন্ত্রে ভর্তুকি, সয়েল হেলথ কার্ড অনুযায়ী সুষম সার ব্যবহারে উৎসাহ পেয়ে থাকেন, কীটনাশক, জৈব নিয়ন্ত্রণ উপকরণ এবং প্রশিক্ষণ এর ব্যবস্থা রয়েছে, মাইক্রো ইরিগেশন, জল সংরক্ষণ এবং দক্ষ সেচ ব্যবস্থায় সহায়তা, নতুন প্রযুক্তি প্রদর্শনের জন্য আর্থিক সহায়তা, মাঠ দিবস, কৃষি ও কৃষক মেলা, প্রশিক্ষণ শিবির।

0: এবং কৃষি ভ্রমণ। NFSMA ভর্তুকির ধরন। ভর্তুকির পরিমাণ রাজ্য এবং কার্যক্রম ভেদে ভিন্ন হতে পারে। সাধারণভাবে প্রত্যয়িত বীজে প্রায় 25 থেকে 50% পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়। কৃষি যন্ত্রপাতিতে 40 থেকে 50% ভর্তুকি দেওয়া হয়। অনেক ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ সীমাও থাকে। প্রদর্শনী, কর্মসূচি, প্রশিক্ষণ এবং প্রযুক্তি ব্যবহারে সরকার নির্ধারিত আর্থিক সহায়তা কৃষকরা পেয়ে থাকেন। কারা আবেদন করতে পারবেন? ভারতের কৃষক, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, নিজস্ব জমির মালিক কৃষক, অনেক রাজ্যে ভাগ চাষি বা লিজ ভিত্তিক চাষিরাও বিভিন্ন শর্তে আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি। NFSM এর সুবিধা সাধারণত রাজ্য কৃষি দপ্তর বা জেলা কৃষি আধিকারিকের কার্যালয় মারফত দেয়া হয়ে থাকে। প্রয়োজনীয় নথি: আধার কার্ড, জমির নথি বা খতিয়ান, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল নম্বর। অনেক রাজ্যে কৃষি পোর্টালের মাধ্যমে অনলাইনেও আবেদন করা সম্ভব। NFSM এর গুরুত্ব। ভারতে ডাল এবং অন্যান্য খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে NFSM গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উন্নত বীজ, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ভর্তুকির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমে এবং ফলন বৃদ্ধি পায়। এর ফলে দেশের খাদ্য নিরাপত্তা শক্তিশালী হয় এবং কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করে। সংক্ষেপে বলতে গেলে, NFSM বা ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন হল এমন একটি কেন্দ্রীয় কৃষি প্রকল্প যার লক্ষ্য ধান, গম, ডাল, মিলেট সহ বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করা, কৃষকদের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করা এবং দেশের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা। এতক্ষণ শুনছিলেন NFSM বা ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন সম্পর্কে দু এক কথা।
1: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কৈলাসহর, এখন পর্যায়ক্রমে আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং সবশেষে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: ছাড়া ওইখানে আরো না লব দে বর্মা।
1: চিনে কামিনী ফেকলাই, চিনে কামিনী ফেকলাই কক বসাও আজলাই, মংসা বওয়ান আমা ওয়ান সুমা করই না বিনিলে, চিনে কামিনী ফেকলাই ইমাং নুক নংনা বলে সুয়াক ন আইখে ন বনলে নুগু ফেকজাক, আয়াং উয়াং বেড়ুই নঙ্গই ফায়ু বিহেক বসানো টেক তেরুউ বলে চিনে কামিনী ফেকলাই, বিহেক বসা মাদে মাসা মাদে মানু সাইমিয়ানা বলে, শাক টকটকই ফায়ু বলে চিনি কামিনী ফেকলাই, ফেগই ফাই বসে বিশি কত কত বিহিক বাই হিনজাখাই বিহিক নবু পুটু পাটাপ আফরুক

खनाव आयो आयो लाशेमा करै किरेमा करै सिनी कामिनी फेकलाय फोहिन्या दिपरहिन्या हरहिन्या नंगो बले आराकपरा सावै बन फरुमान्या सिनी कामिनी फेकलाय आनि ताबुंने कगलपनि मुं अमलने बाक्सा सासुलक सारक अमलने बाक्सा सासुलक सारक ताम उंबाइमा गलाय खानरक अक्रा चाक्रान बरमनिमा गुरै खानरक सांगने मुसुंमा ते कक साउ नरक किसा सिरिंदि अक्रा चाक्रान बरमिनानि अमलनि बाक्सा सासुलक सारक नरने तमुं सामुं नुगै लामा फेरै थांना नांगौ अक्रा चाक्रारक কাহাম হামিয়া চামা চায়া ওয়ানসুমা করুই নরক নিলে আয়াং উয়াং ইয়াগ্রা দেবরা নাহারিয়া ওই কক সাউ খুক ছিদ্রা কক নরক কিসা ওয়ানসুমা কাহাম ওয়ানসুগুই ইয়াপরি সেদি কাহাম ওয়ানসুমুং নাহারমুং কাহাম ইয়াপরি বের সিদি হাকেসি নরকনি থিনাং কাহামং নাই অমলি বাক্সা সাসলক সারক ইমাং কাহাম নুগ্নি তমুং কাহাম ইয়াপরি বেরসিদি অমলনি বাক্সা সাসলক সারক তাবুংনে আনি ককটাংনি মুং থাংসানাই আং থাংসানাই আং তালক্রানি তালব ওয়াতুই করি হা রানসাজাক তংব আং থাংসাই নতংনাই বলাই লাইসা কাইসা খাই বেবাক গলাই থাংব আং থাংসাই নতংনাই আং পয়তো তংগো আং কমরিয়া আং থাংসানাই আং থাংসানাই ওয়াতুই ওয়াউই নকবার কসাং শিবসাউই হা শিসাউই আং হামসানাই নকবার কতর শিসাই ফাইব বাং কংদিরি ফাইব আং কিরিয়া আং ওয়ানাইয়া আং থাংসানাই ন থাংসানাই থাংসানাই আং আনে পয়তু কম মরিয়া নকবার কতর ফাইব আন মেসনি মাইনিয়া ইয়াফাম ইয়ারং সূর্যা কানি আং থাংসানাই আং থাংসানাই তাবুংনি আনি কগলনি মুং রিতরাগ রিতরাগ রিতরাগ নং বিয়াংক মাইথাং ন ন তাকনাই গরি খেদা তাম কিফিল ফাইজিদি রিতরাগ ন ন রুতুমাং রুতুমাং লেংসুক আং অ রিতরাগ ন ন তাইসা কিফিল তবুনাই হাইন হাইনি দংথায় তনিনাই অ রিতরাগ ন ন সুমুই ন ন বউই বুসুকি তংথক খাও নং করি মশাইয়া তিরপুরি বসং ন ন খাতংজাক তিরপুরি বসনে লুকুরক ফাইদি তিরপুরি বসনে লুকুরক সিনে রিতরাগ ন হাইন হাইকি ফিল তবুলায়ন নং আং তবুয়াকে সাব তবুনাই রিতরাগ কংকা সিনে তিরপুরি বসংনি কাইসা হুকুমু মুকুমু ফাইদি হাইন হাই পালবাক সাকে তবুলায়ন সিনে রিতরাগ ন তাবুনি আনি কগলনি মুংকা সাইমা নহনৈ আসুক্তাসাদি সাইমা নহনৈ আসুক্তাসাদি বৈন বসারি দি সামাং সামাং বহক তর্ন খ্যানিনি বহক তরখাই বেমার কতর মানজাগনাই ন বহকনি বেমার কলাই সেকে হামিয়া সাইমা নহনৈ গবাং সাখাই বহক সাগিয়া অঙ্গৈ বহক দেরাউই খি কুপুরনাই খি কুপুরখাই নিনি গানা গিনিনি লুকুরক বাহাই মনামজাগৈ নিনি গানানি খার থাংনাই খার থাংবাইনাই আপ্রো নং সাইসুমা তংনাই আপ্রো নং সাইসুমা তংনাই মনাম থায় কেব তংগলাক সাইমা নহনৈ আসুক্তাসাদি লগি কেব করিখে বখানি বেমার গফানাই বখানি বেমার ডাক্তি হাংবলাক গোলকে সানা মুসুম্ব সাউই মাংলাক গোলকে সাইমা নহানৈ আসুক্তাসাদি আনি তাবুংনি কগ্লবনি মুংকা সংমারি সংমারি ফাইও থাংনাই ফাইনাই সিনি বড় রক তাম অং অংমা গলাইকা সংমারি ফাইকে ন তাকুক বাই তাকুক বুকুক বাই বুকুক নাশিলা লাইমানি তাকুক বাই তাকুক বুকুক বাই বুকুক কেনা আরি অংলায়ো বনি আনি বদল গুরুই সংমারি ফাইকে ন সাকনি থুই বাই গরংজাগ নরুকজাং ন ফান সিনাইয়া তাম অংমা কলাইখ্যা সংমারিনি মুঙ্গুই শিয়া বুতওয়াদা হিনা কলাইখ্যা না শিপ্লাইদা হুনা কলাইখ্যা সেজা লায়ো খরচাতেই খরকচান সংমারি বাতাই বাতাই নাইরক আন সিরিদি আন সিরিদি আওয়াই লায়ো সাকনি মুসুমা কক্ন সাউই বরংনি যে মুসুমা কক্ন সাউই আই আয়াং নং আংখে বরকনি বাগে

0: mukhang khorang somlaijak songmari phayo thangnai songmari ni mungui walaima bulaima naslema khamaima bathanglai sidi boyar kasang tubui phaisidi tabungni ani koklangni mungkai ma bolayo ritangnai rokno sangni kolom tui khikalai tanglai jao sini kan borok rino bososte tekto jengjalo soyoi nono ano musangrina bagui taklai jao sini ri borokno hukumo mokumono mathang tonina lai jao sini ri tangnai ro ri tangnai takurung lup kurung bathai bomol sainai kurungno ani hamjang mung yapharu norongno ma bolayu ori tangnai rokno norok tagya ke sini hukumu mukumu kemasi thangkhamu ma bolayu sini ri boro tangnai rokno busukse gothogui busukse mosangui norok tanglayu sini kan borok rino norok tangmani bisingtui sini hukumu mukumu no mosangai toniu ma bolayu sini ri boro tangnai rokno tabungni ani kokloni mungkha omol tabungni mol অমল তাবুংনি মল তাম বাইখ্যা সিনি বড় রক ইয়ং নাসিক দি আমা আফা সঙ্গ সাতঙ্ক প্রাপ মানজাগৈ কলমটি খিকলায়ী সামুং টাংলায়ু বুসা বতৈন বরক সামনা বাগৈ ইয়ংলাই বুসা বতৈ রক খাসিয়া মাংসে আমা আফানি কক নানসুয়া বরক অমল তাম অংবাইখ্যা বাক্সা বা সামুং খায়ী ব খাইবেয়া বাক্সা বা এরেং এরেং গুড়ি উই তাই তঙ অ মল তাবুংনি মল তাম অংবাইখ্যা নরক ওয়ানসুমা কৰি নরক আমা আফানি টেক্ত বিরিমান ওয়ানসুয়া কিসা ফান নরক অ মল তাবুংনি মল
1: আশিক ছড়া তিনি কগ্রবাই পান্ডানি পইলা বখা কগ্লব সাইখানা রাখা বাইথংমাই শিরচাক লব দেববর্মা তাবুক বাইথাংমাইনো সিজা কথমা বসা সাবৈখানার ওনা ডক্টর সুনাচরণ দেববর্মা
2: কথমা বসানি বমু হাই তখিরাই লাবলাই তখিরাই লাবলাই মানিকুং কামিব টংনাই খরকসা ফান গনাংতাই সেলানাই থপ সাকমাং জেফ্রুফানো সাফ সুত্রা ব দীপরংতৈ হিংখাইলে দোকানো চা নি ফাই চেখা গরং দোকানো আসুকজাক যত বরক রকন মনৈ রুই বহগ্রাক সারই হা কিছিল তন্দ্র ককনো আসে গ্রবাই গনাং তাই সামই সানা রঙ সাজনে কগিয়া সালসা ববাই কক সালাইতে সালাইতে বিকনো নাসিক নাইমানি ইয়াক সিগলানি ইয়াসি কতই গরই আবরনগৈ যং যত্ন সঙ্গলাইখ্যা সুসু নিনি অয়াকনি ইয়াসি কতই তামঙ্গৈ কৰি খাসা হই তখিরে লাবলাই সাব অমদ অমন সানা হংকাই কেরাং কঠমা হাইসি যং যত্ন কক ইয়াচাগৈ কয়লাই দসুসু ইসা সাদি তখিরে লাবলাই সাব আগিখাই আনি ইয়াসি টঙ্গ আং আগি রাজানি সিপাই টংমানি আং সিপাই রকনি বিসিংগ আং বেলাই মায়া খাইজাগ রাজাবাই বেলাই টংথত খাই ন বখা সরঙ্গই সেবু খাই টংমানি জরা কাশা খাই হায়ুঙ্গ ফিল নই হায়ুং চবা কতর নাংলাই টংমা জরা আসমসা সিপাই বখরক সাকলাই রেখা যং চবাও থাঙ্গ নাংনাই ডাক্তিন থাঙ্গ নাংনাই বার্মাও চবা থাঙ্গনি নাংনাই আ ককনো খনাওই বখরক টরসাই থাঙ্কা আনি সালথাম নি লেলামা সানই আং নগ ফাইখ্যা আনি নকনি মাফা সং অসবা থাঙ্গনি ককন সাবৈ খনার রেখাতা আংসঙ্গই নাইখ্যা নিনি মাফা সংখাই হাদে হামজাখা সুসু তখিরে লাবলাই সাব বড় হন আমাখাই আ সালনি সিমি জে কাপমানি আন সেবুগিয়াকা দিহিন তাই সা আং সঙ্গনাই ফিকা নিনে আফাখাই তামহীন তখিরে লাবলাই সাব বব কিরি জাগো ফিয়া সেবুগিয়াকা দিলে হইয়া আফ্রু আং আহাইন কবর হায়ঙ্গই টংখা খরগ চাবই মানলিয়া আনি লাইলামা জরা পাই থাঙ্কা আং থাঙ্গনা ফ্রু খাই আমা আনো কবাগৈ কাবই সাব অ সাজলা রাজানি থানি থাঙ্গই সাবৈ দি সেবগিয়া কারনা হনৈ বিনি কা

আকাশবাণী আগরতলা তাবক খানা বাইনে নগবর্তেবাণী কগ্র নগবর্তেবাণী সেকাংবাড়ি আনি কগ সাজাকা নখা চমুই কবল জাক তঙ্গনে করংসা করংসু থায় ফেরাং কগৈ ওয়াতৈ ওয়াইমান হনই সাজাকা তিনি তংসামারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নকজাকা নৈচি স্নি পয়েন্ট বা ডিগ্রি সেলসিয়াস খনানি তংসামারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগানি তঙ্গনো নখাও শিবুকমারি রাও চকুচিচার হজাক ক্লাইমংনি কগ সাকলাইজাকা হাস্তিনি যত হাঙ্করণ ওয়াতৈ দপসা দপনই ফেরাং কগৈ ফাইমান হনে হজাকমংনি কগ সাকলাইজাকা আশেক জোরা নগবর্তেবাণী কগ্র খোনাবাইখা আকাশবাণী আগরতলা।

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরেই ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। এশিয়ান গেমসে ভারত আজ দুটি সোনা সহ মোট দশটি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানের উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে ভূ কৌশলগত চিন্তাভাবনা ও আপৎকালীন পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। নতুন দিল্লিতে আজ ভারতীয় নৌসেনা কমান্ডারদের সম্মেলনে ভাষণে তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত করার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংকট আসার আগেই প্রস্তুতি সম্পূর্ণ রাখতে হবে। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় ভারতীয় নৌসেনার পেশাদারিত্ব ও কার্যকর প্রস্তুতির আরও একবার প্রমাণ দিয়েছে চলতি অপারেশন ঊর্জা সুরক্ষা। ভারত মহাসাগরীয় অঞ্চল এবং তার বাইরেও নৌসেনার উপস্থিতি মহাসাগর ভাবনাকে আরও শক্তিশালী করেছে বলেও তিনি জানান। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, স্বয়ংক্রিয় ও চালকবিহীন ব্যবস্থা, সাইবার অভিযান, রসদ প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি গ্রহণের মতন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ

0: সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংসদীয় কমিটি জেভিসির আজ দ্বিতীয় বৈঠক করেছে। নতুন দিল্লি পার্লামেন্ট অ্যানেক্সে স্বরাষ্ট্রমন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রকের আধিকারিকরা প্রস্তাবিত এই আইনের বিভিন্ন বিধান সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেছেন। এছাড়া জেপিসি সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ অংশীদারীদের মতামত শুনেছে। এদের মধ্যে রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি এবং দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। চলতি বছরের শীতকালীন অধিবেশনে সংসদে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব এই কমিটিকে দেওয়া হয়েছে। লোকসভার অধ্যক্ষ মনোনীত 21 জন সদস্য এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে এই কমিটি তৈরি হয়েছে। সভাপতিত্ব করছেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010-এর সংশোধনী আনার উদ্দেশ্যে এই বিলটি উত্থাপন করা হয়েছে। কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে গুদামজাতকরণ এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে আজ জাতীয় কৃষি সম্মেলনে দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মুসুর ডাল ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন এবং কৃষকরা যাতে 48 ঘন্টার মধ্যে মূল্য পেয়ে যান সে বিষয়ে সব রকম ব্যবস্থা সরকার নিচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন। কৃষিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারতীয় কৃষকদের উৎপাদিত ফল, সবজি এবং খাদ্যশস্য আন্তর্জাতিক বাজারে বিক্রির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর ফলে ভবিষ্যতে কৃষকরা অতিরিক্ত লাভ করতে পারবেন বলে শ্রী চৌহান জানিয়েছেন।
1: কিষান কো ঠিক দাম মিল যায় হম সবকি জিম্মেদারি হ্যায় আর ইসমে দোনো ব্যবস্থা এক এমএসপি আর এক উইদাউট এমএসপি হম বাজার সে কেসে জোড় দে কিষানো ইত্যে কি আজ তুয়ার মসুর উড়দ 100% খরিদেগি সরকার লেকিন খরিদনে কি তৈয়ারি চায় ও খরিফ কে লিয়ে চায় রবি কে লিয়ে ঠিক সে করকে রখে জিসসে 48 ঘন্টে মে পেমেন্ট হো যায়।
0: নির্বাচন কমিশন আজ রাজ্যসভার 11টি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের 10টি এবং উত্তরাখণ্ডের 1টি আসন। এছাড়া কমিশন পশ্চিমবঙ্গের রাজ্যসভার 1টি আসনের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ রুক্মিণী মল্লিক ওরফে কোয়েলের পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে আজ থেকে, ভোটগ্রহণ 16 অক্টোবর। সুপ্রিম কোর্ট কেন্দ্র সিবিএসইকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদের 3 ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যেই সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসইকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। কেন্দ্রীয় মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, দেশের জাতীয় সড়কের নেটওয়ার্ক 2014 সালের 91,000 কিলোমিটারের থেকে চলতি বছরের মার্চে প্রায় 61% বৃদ্ধি পেয়ে 1,46,000 কিলোমিটারেরও বেশি হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নত হয়েছে, বাজারে পৌঁছানোর সুযোগ বেড়েছে এবং মানুষ ও পণ্য পরিবহন দ্রুততর হয়েছে। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, মানুষ কিভাবে তার চারপাশে বিভিন্ন ঘটনা দেখবে সে বিষয়ে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফিকি ফ্রেম অনুষ্ঠানে তিনি বলেন, এখন কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর শুধুমাত্র বিনোদনের উৎস হিসেবে বিবেচিত হয় না, বরং সেই খবর কোনো একটি স্থান সম্পর্কে মানুষের ধারণা পেতে সহায়তা করে অথবা প্রকাশিত কোনো ঘটনার বিষয়ে একটি মতামত করে তুলতে সহায়তা করে। এক্ষেত্রে বিষয়বস্তু লেখার ক্ষেত্রে বিশেষভাবে সচেতন হওয়া প্রয়োজন। আজকের প্রসঙ্গে আজ শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2024-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস

0: জয়শঙ্কর বলেছেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক গত বছরের তুলনায় বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত চীন সম্পর্কের উন্নতির সূচনা হয় সীমান্ত অঞ্চলের অচলাবস্থা সমাধানের পর। বিদেশমন্ত্রী জানান, ভারত দীর্ঘদিন ধরেই চীনকে বলে আসছে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং সীমান্তে অচলাবস্থা চলতে থাকলে কোনো দেশের স্বার্থই রক্ষিত হবে না।
1: We had long been telling the Chinese that a standoff between us, a dip in our relationship, doesn't help either of us. In fact, it is third parties who will take advantage of that. So we maintained consistently a very elementary principle of statecraft, which is don't get locked into a problem which benefits others. And it took a little while, I think, the Chinese side to agree with that.
0: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য চুক্তির বিষয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, উভয় দেশই বাণিজ্য চুক্তির বিষয়ে সহমতে পৌঁছেছে। তিনি বলেন, ভারত ক্ষুদ্র উৎপাদন, কৃষি উৎপাদন এবং শিল্পের কেন্দ্র, মাথাপিছু আয়, উৎপাদনের ধরন, সামাজিক ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তিনি বলেন, বাণিজ্য ক্ষেত্রে অতিরিক্ত কর চাপানোয় দুদেশের মধ্যে সম্পর্ক কিছুটা হোঁচট খায়। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিপদের কথা তুলে ধরে বলেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিপদে সম্মুখীন হয়ে চলেছে। মস্কোয় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার আজ রাশিয়ার উপ বিদেশমন্ত্রী মিখাইল গালুজিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ইউক্রেন পরিস্থিতি নিয়েও বিস্তারিত মত বিনিময় করেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র বিরল রোগের চিকিৎসায় ভারত এবং আরও ১৯টি দেশ থেকে আমদানি করা কিছু বিশেষ ওষুধ এবং সেগুলি তৈরির উপকরণের ওপর কোনো শুল্ক আরোপ করবে না। মার্কিন বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে ফেডারেল রেজিস্টারে এই দেশগুলির তালিকা প্রস্তুত করা হয়েছে। ২৯শে সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে পেটেন্টপ্রাপ্ত কিছু ফার্মাসিউটিক্যাল ও ব্যবহৃত সামগ্রী আমদানির ওপর ১০০% শুল্ক আরোপের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ২রা এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টপ্রাপ্ত বিভিন্ন ওষুধ ও ব্যবহৃত সামগ্রী আমদানির ওপর এই শুল্ক আরোপের কথা ঘোষণা করেন। এশিয়ান গেমসে ভারত আজ ২টি সোনা সহ মোট ১০টি পদক পেয়েছে। ৬টি সোনা, ২১টি রুপো ও ২৫টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় ভারত দশম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত করার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় জেপিসি আজ দ্বিতীয় বৈঠক করেছে। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ শুনবেন ৭:৫০।
2: আকাশবাণী আগরতলা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমানো রোগী অশেব নাহার নাই যত অন্য খাকা হামিয়া ভারত নুংতাই নি নিন্ন কুনি বড় রোগী শাকা হামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নি সাই নি জি থাম তাং বদাং রাং নাং ইয়া ওই চুবা মুগু ওই দং ত্রিপুরা কে নাং গুই নো আয়ুষ্মান কার্ডস নাম না নি সামু খলাই জা গুই দং ক্যাম্প শাক হাম নগ দায় নব নক চিনি বদল নি বড় রোগ খাং দং নি নিন্ন কুন চুগুই তং খে তিনি নো আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি ডট এন এইচ এ ডট গভ ডট ইন ও ওয়েবসাইট নি বিশিমতি এবা আয়ুষ্মান এপ ১৪৫৫৫৭৯৭ ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিও চিত্ত দেববর্মা তিনি ককটুমা বুভাগ্রংখা লোক হামক্রাই সামুং টাংমাও মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী বিচিনু চেপা পুংসুকমানরগৈ বসখাং অক্টোবর তালনি সালচিনি ও হাস্টেও সংসারজাগান সেবা জ্যোতি কলচ যাত্রা হাস্টে চংবরী কমিশন এডিসি ভিলেজ কমিটি কাইনুনি আসুকথাই কাইথাম্ব তাইসা বুট নাহানানি ককচাপখা কেন্দ্রনে হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা হুকবার খালাইনেরকনি ফচলনি রাংমারি কাহামকে মানাবাগৈ হাপাং দাল বিদাল লামরমৈ সামুং টাঙ্গৈ দঙ্গু এশিয়ান গেমস ভারতীয় কাইনি রাংচাকনি ইয়াকুমু মানখা তাবু ককটুমা সুক্রুবৈ লুকো হামক্রাইতাই লুকো হামজাক মঙ্গ মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী বিশ্বনি চিবা পুংসুমা

0: গদালরমা নি জাইজর আরো পৈতুনি লগি লগি সকাং জরানি লাইবুমা হুকুমো টংরাইদা সাইমান না মুচুংমা বাংরব আবনি বাগিন রাম মান্ডব মান্ডব তিমিয়া আবো কাইসা লাইবুমান মৈতু ক্লাইমা হুকুমু রমৈ তিসামা তাই থিনাং আজাইসংনি থানি টংরাইদানী ক্লাইথাইন সাইমান রানী কাইসা লাম সুমন ভট্টাচার্য কক্তুম কক্তুমা খতল নিশমি আং বিপূর্ণা আকাশবাণী আগর
1: তিনি ওয়াল হার্ট দে বখানে বেমানো কাসুনাতা হায়ুং গনাঙ্গই আবনি সাম্পলি ক্লাইমান হজা ক্লাইমুং বাংরিনা নাহারই বিসি ব্রুম অ সেপ্টেম্বর তালনি তিনি নি হায় অ সাল পালাইজাগো হদালাম তৈ কেন্দ্রের সাকতাম নুকুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা সাকা অ সাল লুকরগ্ন বখানি বেমারগ্নি হজাক টংমুংনি কগ্রগ্ন সাইমান্না সাক কাহাম টংনানি রাইডা তাই জরাতই সাক নাইজাকনানি খাটং দিব ওয়াল হার্ট ডে নি তাকলাইনি ওয়ানসুমা কংকা ডু নট মিস এ বেড আপনার রোগে তিনি আগরতলানী জিপিপি সাকাম নগ হজাক ক্লাইমুং তাংবতাং কাইসা পালাইজাকা আরও মানজাকা মুগনাং বখানে বেমার নাইকরং দক তাই মুগনাং সাক নাইনাই প্রদীপ ভূমিক আকর্ষণ থাইমানী ককটুমা এশিয়ান গেমস ভারত তিনি কাইনি রাংচংনি ইয়াকুমু মানকা নিরু দান্ডা বুড়িরকনি ইন্ডিভিজুয়াল ট্রেক ইভেন্ট রাংচংনি ইয়াকুমু কপ্লাইংকা আবনি লগি লগি বুড়িরকনি ফোর ইন্টু 400 মিটার রিলে খাসিক মুংনি বাতাইলেমেও রাংচাক ইয়াকুমু মানকা ভারতনি বরই বদল বেবাক মিলগৈ ভারতনি টাবছাক জরা ইয়াকুমু মানমানি বাংমারি ইংখা কাইডক রাংচাকন খবুই কাই বাচিনৈ বসকা অক্টোবর তালে সালপুইলানি সিমি উদয়পুরনি জামজুরি থংখলাও শারদীয় ইস জুন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026 চেঙ্গজাগনে অ বাতাইমুঙ্গ ত্রিপুরা কারী আসাম ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ তাই বিহার মানজাগান বাতাইমুঙ্গ চেঙ্গে রেওনা হাস্তেপা ইন্দ্রসেনা রেডি নালো তাবু নবার্তিবানী ককটুমা ভারতের নবার্তিবের বেডেক সাকা বঙ্গোপসাগর আচার যাক তলেনি নবর শিবসামাবাই তিনি হরনি বিশিংন নবর হেলেং সাউই মায়ানমানি তৈ রুকুংনি সিমি সালগ্লা সালকা বাংলাদেশনি ফাইচিং শিবসাই থাঙ্গিমানো আবাবাই মিজোরাম ত্রিপুরা তাই উত্তর সালকা বঙ্গোপসাগরনি ফাইচিং শিবসাই থাঙ্গিমানো আবনি বাকি বুসকাং দাম ব্রিচি চারো ত্রিপুরা নখবই নাগাল্যান্ড মণিপুর তাই মিজোরামনি জুদা জুদা থাই আচমসা নবর কর্তর শিবসাই ওয়াতে ওয়াইমানো ইয়াং আগরতলা নবরতিবার নাইকুং সাকা খনা হাস্তেও সালনি তুমারি সাকাও 37.2 ডিগ্রি সেলসিয়াস তাই খামো নুচিছিনি ডিগ্রি সেলসিয়াস গানে গিনেও টঙ্গৈমানো তিনি সালনি তুমারি সাকাও টঙ্কা 34 ডিগ্রি সেলসিয়াস তাই খামো 26 ডিগ্রি সেলসিয়াস পাইথক ককটুমা বুবাগ্র তাইস পড়ব লোক হামক্রাই সামুং টাংমাও মন্ত্রী বক্রকনি বিসি নুচিবা পুংসমান রোগই বসকাং অক্টোবর তালে সালচিনে ও হাস্ট ও সঙ্গে সেবা জ্যোতি কলত যাত্রা হাস্টে চংমারি কমিশন এডিসি ভিলেজ কমিটি কাইনি আসুকাই কাইটাম তাইস বোট নানানি ককচাপকা কেন্দ্রনি হুকবার মন্ত্রী সাকা হুকবার খ্লাইনে রোগনি ফসলনি রাংমারি কাহামকে মানা বাগৈ হাপাং দাল বিদাল লামরমই সামুং টাঙ্গি দঙ্গ এশিয়ান গেমস ভারত তিনি কাইনি রাংচংনি ইয়াকুমু মানকা কক তুমা তিনি বাগৈ অরণ পাইখা ওলনি ককটমা আওয়াই গানে খনা পুং দামচিনি সতী ব্রিজিও
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান, ক্যাম্পে হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার, আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-37977 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য নির্বাচন কমিশন এডিসির দুটি ভিলেজ কমিটির তিনটি আসনে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। জনকল্যাণ এবং জনসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি উপলক্ষে 7ই অক্টোবর রাজ্যে সেবা জ্যোতি কলস যাত্রা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। আজ এশিয়ান গেমসে

0: খেলোয়াড়দের ঝুলিতে এলো জোড়া স্বর্ণপদক। রাজ্য নির্বাচন কমিশন এডিসির দুটি ভিলেজ কমিটির তিনটি আসনে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ চক্রবর্তী জানান, মাতাবাড়ি ব্লকের গামারিয়া এডিসি ভিলেজ কমিটির দুটি আসনে এবং অমরপুর ব্লকের পাহাড়পুর এডিসি ভিলেজ কমিটির একটি আসনে আগামী 3রা অক্টোবর সকাল 7টা থেকে ভোট নেওয়া হবে। তিনি বলেন, মাতাবাড়ি ব্লকের দুটি আসনে ছাপ্পা ভোটের অভিযোগ পাওয়া গেছে এবং অমরপুর ব্লকের আসনটিতে নির্বাচনী প্রতীক চিহ্নে গোলযোগ ধরা পড়েছে। রাজ্যের 44টি ব্লকে গতকাল অনুষ্ঠিত ভিলেজ কমিটি নির্বাচনে মোট ভোট পড়েছে 81.01%। রাজ্য নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসাব অনুযায়ী পুরুষ ভোটারের ভোটদানের হার 80.21% এবং মহিলা ভোটারের হার 81.8%। অর্থাৎ পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের হার বেশি। সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ ত্রিপুরার সাঁচাঁদ ব্লকে 89.25%। এরপরই রয়েছে পোয়াংবাড়ি 89.06%। 85% বেশি ভোট পড়েছে মোট 10টি ব্লকে। এগুলি হল রুবাইছড়ি 87.37%, জোলাইবাড়ি 86.68%, বিসিনগর 86.63%, রৈশাবাড়ি 86.38%। এছাড়া ঋষিমুখ ব্লকে 86.21%, গঙ্গানগর 86.02%, কুমারঘাটে 85.58% এবং চণ্ডীপুর ব্লকে 85.13%। রাজ্যপাল ইন্দ্র সেনের এডিনাল্লু আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আগরতলায় লোকভবন সূত্রে এখবর জানা গেছে। জনকল্যাণ এবং জনসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি উপলক্ষে আগামী 7ই অক্টোবর রাজ্যে অনুষ্ঠিত হবে সেবা জ্যোতি কলস যাত্রা। এতে থাকবে সাইকেল ও বাইক র্যালি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে এই কর্মসূচিকে সফল করতে আজ সচিবালয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। পর্যটনমন্ত্রী রাজ্যের সবকটি জেলার জেলাশাসকদের সঙ্গেও ভার্চুয়ালি মত বিনিময় করেন এবং অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিভিন্ন নির্দেশ দেন। শ্রী চৌধুরী এই কর্মসূচিতে কলেজ স্তরের ছাত্র যুবাদের বেশি করে অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। 7ই অক্টোবর সকাল 11টার আগে সেবা যদি কলস যাত্রা কর্মসূচি সম্পন্ন হওয়ার পর সকাল 11টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। সভায় বিধায়ক অভিষেক দেবরায়, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আপনারা মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে রাম মন্দির সভ্যতা সচেতনতার পুনর্জাগরণ সম্বন্ধে শুনবেন।
1: অযোধ্যায় রাম মন্দির শুধু একটি মন্দির নয়, ভারতীয় সভ্যতা ও সাংস্কৃতিক অতীতকে মনে পড়ানোর এক গুরুত্বপূর্ণ প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে রাম ভারতীয় চেতনায় ন্যায়, কর্তব্য, মর্যাদা ও মানবিকতার প্রতীক। আজ অযোধ্যায় রাম মন্দির সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে আরও দৃশ্যমান করে তুলেছে। এ যেন ইতিহাসের সঙ্গে বর্তমানের এক সেতুবন্ধন, যেখানে বিশ্বাসের পাশাপাশি উঠে আসে নিজের শিকড়, সংস্কৃতি ও সভ্যতাকে জানার আকাঙ্ক্ষা। রাম মন্দির তাই শুধু একটি স্থাপত্য নয়, এটি ঐতিহ্যকে স্মরণ, সংস্কৃতিকে ধারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সভ্যতার মূল্যবোধ পৌঁছে দেওয়ার এক প্রতীক। অযোধ্যা থেকে যেন প্রতিধ্বনিত হচ্ছে এক বার্তা, নিজের শিকড়কে জানুন, ঐতিহ্যকে সম্মান করুন আর মানবিক মূল্যবোধকে জীবনে ধারণ করুন। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: আজ ওয়ার্ল্ড হার্ট ডে। হৃদরোগ, এর প্রতিরোধ এবং বিশ্ব জুড়ে এর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর 29শে সেপ্টেম্বর এই দিবস পালন করা হয়। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, এই দিনটি মানুষকে হৃদরোগের সতর্কবার্তাগুলো চিনতে, স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি গ্রহণ করতে, ঝুঁকির কারণগুলো নিয়ন্ত্রণে রাখতে এবং সময় মতো চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করে। কেন্দ্রীয় মন্ত্রী হৃদযন্ত্রের সুরক্ষা ও হৃদরোগ প্রতিরোধের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ওয়ার্ল্ড হার্ট ডের এবছরের মূল ভাবনা ডোন্ট মিস বিট। এ উপলক্ষে আজ আগরতলায় জিবিবি হাসপাতালে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞগণ। অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক হৃদযন্ত্র সুস্থ সবল রাখার লক্ষ্যে উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলের মতো ঝুঁকি নিয়ন্ত্রণ করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায়।

0: এক স্যান্ডেল, অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস, দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট দেখুন এক স্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য ও লাভজনক মূল্যবান তা নিশ্চিত করতে সরকার এক বহুমুখী কৌশল নিয়ে কাজ করছে। এই কৌশলের মধ্যে রয়েছে ফসল তোলার পরবর্তী ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক উপায়ে গুদামজাতকরণ এবং বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করা। আজ নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026-এর দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী চৌহান আশ্বাস দেন, ন্যূনতম সহায়ক মূল্যে অড়হর, কলাই এবং মসুর ডালের 100% সরকার ক্রয় করবে এবং 48 ঘণ্টার মধ্যে কৃষকদের অর্থ প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, ভারত আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে তৈরি হওয়া নতুন সুযোগগুলোকে কাজে লাগিয়ে দেশের কৃষি পণ্য, ফলমূল, শাকসবজি ও খাদ্যশস্যকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করবে। শ্রী চৌহান বলেন, এর ফলে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং ভারত বিশ্বের দরবারে এক প্রধান খাদ্যভাণ্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার নির্দেশিকায় আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব রাখেন। তিনি বলেন, ত্রিপুরায় গত রবি মৌসুমে 25,000 হেক্টর জমিতে হাইব্রিড ধান, 9,500 হেক্টর জমিতে রবি ডাল এবং 9,700 হেক্টর জমিতে রবি তেলবীজ চাষ করা হয়েছে। রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে আজ কৈলাস শহরের চণ্ডীপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গন মিলন সেবা কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধন করেন সমাজকল্যাণ সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। বক্তব্য রাখেন চণ্ডীপুরের গ্রাম প্রধান জ্যোৎস্না রানী দাস, সমাজকল্যাণ সমাজশিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে দুজন সন্তান সম্ভবাকে পোষণ সামগ্রী শিশুদের উপহার প্রদান করা হয়। তাছাড়া বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাদের শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয়। গোমতী জেলার কাঁকড়াবনের রাজধরনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজ নবম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন করা হয়। এবছর পোষণ মাসের মূল ভাবনা আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব। পুষ্টি, স্বাস্থ্য ও শিশুদের প্রাথমিক বিকাশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ সমাজশিক্ষা দপ্তরের গোমতী জেলার আধিকারিক বিপ্লব ঘোষ। উপস্থিত ছিলেন কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা, ভাইস চেয়ারম্যান প্রণব দাস প্রমুখ। বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে আজ সোনামুড়া মহকুমার মতিনগর এলাকা থেকে প্রায় 25 লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার করেছে। এই অভিযানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোনামুড়ার কাস্টমস সুপারিনটেন্ডেন্ট অলোক কুমার খবর জানিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর এসপিআর কর্পসের উদ্যোগে আজ আগরতলার মিলিটারি স্টেশনে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও শক্তি ও সম্পদের অপচয় কমানো ইত্যাদি নিয়ে আলোচনা হয়। সেনাবাহিনীর আধিকারিকরা স্বচ্ছতাই সেবা 2026-এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ আজ রাতের মধ্যে দুর্বল হয়ে মায়ানমার উপকূল থেকে দক্ষিণ পূর্ব বাংলাদেশ অভিমুখে অগ্রসর হবে। এই নিম্নচাপটি মিজোরাম, ত্রিপুরা ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী 48 ঘণ্টায় ত্রিপুরা সহ নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের বিভিন্ন স্থানে দমকা হওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল রাজ্যের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 87 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। এশিয়ান গেমসে আজ ভারতের ঝুলিতে এলো জোড়া স্বর্ণপদক। নিরু ধান্দা মেয়েদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতলেন। এর পাশাপাশি মেয়েদের 4x400 মিটার রিলে দৌড়ে সোনা পেয়েছে ভারতীয় মহিলা দল। 6টি সোনা সহ সব মিলিয়ে এ পর্যন্ত ভারতের পদক সংখ্যা হয়েছে 52টি। আগামী 1 অক্টোবর থেকে উদয়পুরের জামজুড়ি মাঠে শারদীয়া ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026 শুরু হবে। ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরা আয়োজিত এই প্রতিযোগিতা চলবে 5 অক্টোবর পর্যন্ত। এই টুর্নামেন্টে স্বাগতিক ত্রিপুরা ছাড়াও আসাম, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার অংশগ্রহণ করবে। 1 অক্টোবর সকাল 8:30 টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। রাজ্য নির্বাচন কমিশন এডিসির 2টি ভিলেজ কমিটির 3টি আসনে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। জনকল্যাণ এবং জনসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি উপলক্ষে 7ই অক্টোবর রাজ্যে সেবা জ্যোতি কলস যাত্রা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। আজ এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এলো জোড়া স্বর্ণপদক। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.5

0: 1454 से प्राप्त की जा सकती है।
1: বিজ্ঞাপনে বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। এখন শুনবেন পড়াশোনা।
2: শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। মানব বিকাশের মৌলিক চাহিদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষা এখন মূলত বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষায় মুখ্য। তাই শিক্ষার্থীদের সাথে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোগ্রাহী এবং কার্যকরী শিক্ষাদানের ক্ষেত্রে কৈলা শহরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা গুরুদায়িত্ব পালন করে চলেছেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় শিক্ষিকা শ্রীমতী উর্চিতা দে, যিনি নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং পাঠদান করেছেন অষ্টম শ্রেণীর অঙ্ক।
3: প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা সবাই মিলে চলে এসেছি অঙ্কের ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর অঙ্ক করব। তো আজকে যে অধ্যায়টা আমরা পড়াশুনো করব সেটা হলো অধ্যায় 4, কোয়াড্রিলেটারালস, অর্থাৎ চতুর্ভুজ। চতুর্ভুজ তোমরা সবাই জানো, তাই না? হ্যাঁ, একদম সত্যি বলছ। যে বদ্ধচিত্রের তিনটা সরলরেখা দিয়ে আবদ্ধ যে বদ্ধচিত্র তাকে আমরা বলি ত্রিভুজ। আর যে বদ্ধচিত্র চারটি সরলরেখা দিয়ে আবদ্ধ তাকে আমরা কি বলি? চতুর্ভুজ, তাই না? আচ্ছা, আমি যখন চতুর্ভুজ বলছি তোমাদের চোখের সামনে কি ভাসছে? আসলে তোমরা মনে মনে ভাবছ যে চতুর্ভুজ তো ম্যাম বলছে, আসলে তো আমরা জানি সেগুলো আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। তোমরা একদম সত্যি সঠিক ভাবছ। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সেগুলো আসলে চতুর্ভুজই, কারণ দুটা চিত্রেরই চারটা চারটা করে বাহু রয়েছে। তাহলে অবশ্যই আমরা তাদের চতুর্ভুজ বলব। কিন্তু এই যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, যে দুটার সম্পর্কে তোমরা জানো, ছোট ক্লাসে তোমরা পড়েছ, মোটামুটি 4, 5, 6, 7 থেকেই তো পড়ে আসছ, এইগুলো ছাড়াও আরও কিন্তু অনেক ধরনের চতুর্ভুজ রয়েছে, যেগুলোর বিষয়ে আজকে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। আচ্ছা বলো তো, তোমরা কি সামান্তরিকের নাম শুনেছ? হ্যাঁ, সামান্তরিক শব্দটার মধ্যে কি লুকিয়ে রয়েছে? সমান্তরাল। তো যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলে থাকি। সামান্তরিক যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে ট্রাপিজিয়াম, রয়েছে রম্বস, রয়েছে ঘুড়ি অর্থাৎ কাইট। শুনলে? কত কিছু চতুর্ভুজের নাম বললাম। আগে কি জানতে? শুধু দুটো জানতে, তাই না? আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। আর ম্যাম এখন কি কি বললাম সবগুলো মনে রাখো। সামান্তরিকের কথা বললাম, ট্রাপিজিয়ামের কথা বললাম, রম্বসের কথা বললাম, কাইটের কথা বললাম। এই সবগুলো চারটা বাহু, এই সবগুলো চারটা কোণ, এবং যেহেতু এই প্রতিটি বদ্ধচিত্র চারটা বাহু দিয়ে আবদ্ধ, এই জন্য ওরা সবাই চতুর্ভুজের মধ্যে পড়ে। কিন্তু মজার কথা জানো কি, যদিও ওরা সবাই চতুর্ভুজ, তবে কিন্তু সবগুলোর মধ্যে একটু একটু একটু একটু পার্থক্য রয়েছে। অনেক মিল যেমন রয়েছে ঠিক তেমনি অনেক পার্থক্য রয়েছে। যেমন মনে করো তোমরা, যেমন ভাই বোনের মতো একটা পরিবারে মা বাবা একই, অনেক যেমন ভাই বোন থাকে, ঠিক সেই রকম চতুর্ভুজ পরিবারে অনেকগুলো চতুর্ভুজ রয়েছে। এখন প্রতিটি চতুর্ভুজের মানে, এই যে বললাম

আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, কাইট, এই সবগুলোর যে বৈশিষ্ট্য কি সেগুলো সম্পর্কে আমরা বিশদে জানব। তোমরা তৈরি তো? খাতা টাতা বের করো, লিখে রাখো, না হলে তো আবার ভুলে যেতে পারো। প্রথমেই শুরু করি তোমাদের সেই পরিচিত আয়তক্ষেত্র নিয়ে। হ্যাঁ, অবশ্যই তোমরা জানো আয়তক্ষেত্রের চারটি বাহু রয়েছে, অবশ্যই চারটি কোণ রয়েছে। আর কি রয়েছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো? কি বিপরীত বাহুগুলো? সমান, তাই তো? বিপরীত বাহুগুলো ওদের সমান। আর কি? তোমরা কর্ণ নাম শুনেছ? না না, মহাভারতের কর্ণ নয়, আমাদের জ্যামিতির ক্ষেত্রে আমরা ডায়াগোনাল বা কর্ণ বলে থাকি। কর্ণ হলো একটি সরল রেখা যা কোনো বদ্ধ চিত্রের যে বিপরীত দুটি শীর্ষবিন্দুকে যোগ করে। আমরা যখন আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো অষ্টম শ্রেণীতে আলোচনা করব, তখন তোমরা যেমন সহজ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে মনে রাখবে, যেমন আয়তক্ষেত্রের চারটা বাহু রয়েছে, চারটা কোণ রয়েছে, এবং সবগুলো কোণ আয়তক্ষেত্রের সমকোণ। সমকোণের মান জানো তো কত মান বলো তো? হ্যাঁ, 90 ডিগ্রি, একদম সঠিক বলছো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, তার যে কর্ণ বা ডায়াগোনাল সেটাও দৈর্ঘ্যে সমান হয়, এবং আয়তক্ষেত্রের যে দুটি কর্ণ বিপরীত শীর্ষবিন্দুগুলিকে যোগ করলে যে দুটি কর্ণ পাওয়া যায়, সেই কর্ণগুলি একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে। আমরা বলি যে ডায়াগোনালস বা কর্ণগুলো দৈর্ঘ্যে সমান এবং ওরা একে অপরকে সমান ভাগে ভাগ করে। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, প্রপার্টিগুলি সম্পর্কে তোমাদের জানালাম, সেগুলো সবগুলো হলো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য বা প্রপার্টি। এখন তোমাদের যে দ্বিতীয় পরিচিত চতুর্ভুজ বর্গক্ষেত্র, সেটা আমরা শুরু করি। সেটা তো তোমরা সবাই জানো, যেই চতুর্ভুজের চারটি বাহুই সমান তাকে আমরা কি বলি? বর্গক্ষেত্র বলি। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রেও আমাদের চারটি সমান বাহু রয়েছে, চারটি কোণ রয়েছে, সেই চারটি কোণগুলোর প্রত্যেকটা সমকোণ, তাই তো? এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রেও কি হবে, যে তার যে কর্ণগুলো কি করবে, কর্ণগুলোও কিন্তু একে অপরকে কি করবে, একে অপরকে ওরা দ্বিখণ্ডিত করবে। যখন আমরা দুটো কর্ণ একে অপরকে ছেদ করবে, তাহলে সেটা দ্বিখণ্ডিত হবে, আমরা বলি বাইসেক্ট ইচ আদার। তাহলে চতুর্ভুজের মধ্যে তোমাদের পরিচিত যে দুটি চতুর্ভুজ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো লিখে রেখেছ তো? এখন চলো আমরা তৃতীয় যে চতুর্ভুজ, যেটা আজকে আমরা আলোচনা করব, সামান্তরিক বা প্যারালালোগ্রাম, সেটার সম্পর্কে আমরা কথা বলি। নামটা কি তোমাদের শোনা শোনা লাগছে? কিছুটা শোনা শোনা লাগবে, ক্লাস 7 ও অল্প হলেও সেটার একটু ইন্ট্রোডাকশনও দেওয়া আছে। প্যারালালোগ্রাম বা সামান্তরিকের ক্ষেত্রে যেই শব্দটা প্রাধান্য পেয়েছে সেটা হলো সমান্তরাল। যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং দৈর্ঘ্যে সমান, সেটা হবে সামান্তরিক। এবং সামান্তরিকের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিটি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হবে। আমরা বলি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, বিপরীত কোণগুলো সমান হবে। এই ক্ষেত্রেও, সামান্তরিকের ক্ষেত্রেও, কর্ণগুলো একে অপরকে দ্বিখণ্ডিত করবে, কিন্তু কর্ণগুলো দৈর্ঘ্যে সবসময় সমান হবে না। কেন বলতে পারবে? কারণ সামান্তরিকের ক্ষেত্রে

তার যে অভ্যন্তরীণ কোণগুলো সেগুলো সমকোণে থাকবে না। তো আবার কখনো কখনো, যেমন আমরা এই ক্ষেত্রে একটা বিশেষ দ্রষ্টব্য হিসাবে বলতে পারি, যেমন যে সামান্তরিকের অভ্যন্তরীণ কোণগুলো সমকোণী হয়ে গেল, তখন কিন্তু সে সামান্তরিকটা কি হয়ে গেল, আয়তক্ষেত্র হয়ে গেল। এই জন্য অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা খেয়াল করবে যে সকল আয়তক্ষেত্র সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক আয়তক্ষেত্র নয়। ব্যাখ্যা করো, এই প্রশ্নটা যখন আসবে, ব্যাখ্যাটা চাইবে, তখন তোমরা এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, সামান্তরিকের বৈশিষ্ট্য এবং যে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে সেটার উত্তর লিখবে, এবং সাথে সামান্তরিকের ছবিও দিয়ে দিও, সেখান থেকে যে কখন সেটাকে আমরা আয়তক্ষেত্র বলবো সেই ছবিটাও দিয়ে দিও। পারবে তো? কোন বৈশিষ্ট্যটার উপর প্রধানত জোর দেবে বলো তো, কোনটার উপর দেবে? যে সামান্তরিকের ক্ষেত্রে যখন তার অভ্যন্তরীণ কোণগুলো সমকোণ হয়ে যাবে, তখন সেটাকে আমরা আয়তক্ষেত্র বলবো। তাহলে আমাদের আয়তক্ষেত্র গেল, বর্গক্ষেত্র গেল, সামান্তরিক গেল, তারপর যে চতুর্ভুজটা আসলো তাকে আমরা বলে থাকি রম্বস। রম্বস এমন একটি চতুর্ভুজ যার সবগুলো বাহুই সমান। তোমরা কি ভাবছো তাহলে সেটা বর্গক্ষেত্র? না, মোটেও না। রম্বসের যে বাহুগুলো সমান হবে, কিন্তু তার কোণগুলো তো সবগুলো সমকোণ হবে না, তাহলে সেটা কিছুতেই বর্গক্ষেত্র হবে না। এখানে রম্বসের যে বিশেষ বৈশিষ্ট্য সেগুলো হলো তার সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান এবং তার বিপরীত কোণগুলো সমান। এবং এই ক্ষেত্রেও আমরা যখন কোনো রম্বসের কর্ণ আঁকব এবং দুটি কর্ণ যখন একে অপরকে ছেদ করবে, তখন আমরা দেখব এই ক্ষেত্রেও, রম্বসের ক্ষেত্রেও, কর্ণগুলো একে অপরকে সমকোণে দ্বিখণ্ডিত করে। তো মনে থাকবে কোথায় সূক্ষ্ম পার্থক্য রয়েছে রম্বসের বৈশিষ্ট্য এবং বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যের মধ্যে। আচ্ছা, এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি, এমন দুটি চতুর্ভুজের নাম বলো তো যার সবগুলো বাহুই দৈর্ঘ্যে সমান, তখন তুমি কি বলবে? বলবে বর্গক্ষেত্র এবং রম্বস। এই ক্ষেত্রে এখন আমি যদি বলি, তো এই দুটির মধ্যে কোনটির অভ্যন্তরীণ কোণগুলো সবগুলো সমকোণ, তখন কি বলবে? তখন বলবে বর্গক্ষেত্র। তো রম্বসের আর বর্গক্ষেত্রের মধ্যে এইটাই কিন্তু বিশেষ পার্থক্য, যেটা খেয়াল করবে সেটা অনেক সময় পরীক্ষায় ব্যাখ্যা করার জন্য এসে থাকে। এখন তো তোমাদের যে হাফ ইয়ারলি অ্যানুয়াল দু ধরনের পরীক্ষাতেই, দুটা পরীক্ষার সময় অ্যাসারশন রিজন আসে, বিবৃতি সত্য মিথ্যা কি এগুলো সম্পর্কে ব্যাখ্যা করার জন্য তোমাদের বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ব্যাপারগুলো, যেগুলো ভালোভাবে না বুঝলে চূড়ান্তভাবে একটা কনফিউশন তৈরি হয়, তো সেই ক্ষেত্রে তোমরা ভালো করে বুঝে সেগুলোর উত্তর করবে। তো এখন আমরা আরেকটা চতুর্ভুজের নাম বলবো, যেটার বৈশিষ্ট্য আমরা আজকে তোমাদের এই ক্লাসে আলোচনা করব। সেই চতুর্ভুজটির নাম হলো ট্রাপিজিয়াম। মনে থাকবে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হলো সেই চতুর্ভুজ যার যে অন্তত চারটে বাহুর মধ্যে অন্তত দুটি বাহু বা একজোড়া বাহু সমান্তরাল হবে। ভালো করে দেখো, আগে আমরা আয়তক্ষেত্র এবং সামান্তরিকের ক্ষেত্রে বলেছিলাম যে সবসময় বিপরীত বাহুগুলো

0: সমান্তরাল হবে, মানে সবগুলো বাহুই বিপরীতগুলো একে অপরের সাথে সমান্তরাল বুঝানো হয়েছে। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আলাদা বৈশিষ্ট্য ওদের থেকে হলো, এখানে ট্রাপিজিয়ামের চারটি বাহুর মধ্যে শুধুমাত্র দুটি বাহু একে অপরের সাথে সমান্তরাল হবে, হ্যাঁ একজোড়া সমান্তরাল হবে। তো এই বিশেষ বৈশিষ্ট্যটা কিন্তু তোমরা মনে রাখবে। এখানেও আছে যে কখন ট্রাপিজিয়ামটার মধ্যে আমরা প্যারালালোগ্রামের বৈশিষ্ট্য খুঁজে পাব ইত্যাদি ইত্যাদি। তো এখন পর্যন্ত যা চতুর্ভুজের কথা বললাম একবার মনে করে বলো তো দেখি, সবার প্রথম কি বলেছি? সবার প্রথম বলেছি যে আয়তক্ষেত্রের কথা, তারপর বলেছি বর্গক্ষেত্রের কথা, তারপর কি বললাম সামান্তরিক বা প্যারালালোগ্রামের কথা বললাম, তারপর কি বললাম রম্বসের কথা বললাম, এখন বলছি আরেকটি চতুর্ভুজ ট্রাপিজিয়ামের কথা। এখনো শেষ নয়, কিন্তু আরেকটা রয়ে গেছে যাকে আমরা ঘুড়ি বা কাইট বলে থাকি। আর একদম ঠিক বলছো, এই কাইট বা ঘুড়ি যে আমাদের যে চতুর্ভুজটা, দেখতেও ওটা ঘুড়ি শেপের মতোই, এই জন্য নামও এই রকম। তোমরা তো সবাই ঘুড়ি ওড়াও তাই না, যখন স্কুলে ছুটি থাকে? মজা লাগে না ঘুড়ি উড়াতে? এবার যখন ঘুড়ি উড়াবে তখন কিন্তু মনে মনে অঙ্কের ক্লাসের কথা ভেবে সেটার দিকে কিন্তু তাকিয়ে দেখবে। তো ঘুড়ি বা কাইটের ক্ষেত্রে আমাদের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো, এই এই ঘুড়ি বা কাইটের যে পাশাপাশি যে দিকগুলি আমরা সন্নিহিত বাহু বলি, অ্যাডজেসেন্ট সাইড বা সন্নিহিত বাহু, সেই সন্নিহিত বাহুগুলো পাশাপাশি সেগুলো সমান হবে, এটা খুব ভালো করে মনে রাখবে। এবং যেই বাহুগুলো সমান নয় সেইগুলোর কি হবে, সেইগুলোর যে কোণগুলো বিপরীত কোণগুলো সেগুলো সমান হবে, এবং এইখানেই যে কর্ণগুলো একে অপরের সাথে সমকোণে দ্বিখণ্ডিত হবে, কিন্তু সবসময় ওদের দৈর্ঘ্য এক হবে না। বেশ, মানে একসাথে গুলিয়ে যাচ্ছে না? আসলে এগুলো একসাথেই গুলিয়ে যায়, পাশাপাশি চতুর্ভুজ তো, এইটার এই বৈশিষ্ট্য আছে, এইটার এই বৈশিষ্ট্য আছে, এইটার এই রকম আছে। তোমরা সুন্দর করে লিখে রেখে বারবার সেগুলো পড়বে, পড়ার সাথে সাথে সবগুলোর ছবি আঁকবে, ছবির নিচে নামটা লিখে রাখবে যে আমি আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো লিখলাম, আয়তক্ষেত্রের ছবি আঁকলাম, আমি বর্গক্ষেত্রের প্রপার্টিগুলো লিখলাম, বর্গক্ষেত্রের ছবি আঁকলাম, আমি সামান্তরিক।
1: এতক্ষণ শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভয়েসমেল প্রোগ্রাম গীতবাহার।

0: শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বসে এই মুহূর্তে আকাশবাণী কৈলাস শহর কেন্দ্রের অনুষ্ঠান শুনছেন, সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ভয়েস মেল অনুষ্ঠান গীত পাহাড়। তাহলে চলুন দেখে নিই আজকে কে আছেন আমাদের সঙ্গে। প্রথমেই
1: নমস্কার দাদা।
0: নমস্কার, গীত পাহাড় থেকে কথা বলছি।
1: আমি আশুতোষ দেবনাথ চন্ডপুর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: যাই হোক, ভালো লাগছে, ফোনটা পেয়ে গেছি।
0: আচ্ছা,
1: তো প্রথমে গানের কথাটা বলে ফেলি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: বিখ্যাত একখানা হিন্দি ছবি উমরাও জান,
0: আচ্ছা,
1: ছবিটা 1981 রিলিজ হয়েছিল। আর আজকে আমি একটা গান শুনতে চাই, মহান একজন অভিনেত্রী রেখাজির অভিনীত একখানা বিখ্যাত গান। গানটা হচ্ছে দিল চিজ ক্যা হে, আর মহান শিল্পী আশাজির বিখ্যাত একখানা গান। এটা গজল মনে হয়, গানটা গজলের মধ্যেই পড়ে এই গানটা। আর গানটির রূপ

0: দিয়েছেন শারিয়ার জি, আর সুর দিয়ে সাজিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ একজন সুরকার খৈয়াম শাহ। আর এই
1: আচ্ছা,
0: গানটি আপনাকে নিয়ে শুনবো, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবেন।
1: নিশ্চয়ই।

0: বলুন।
1: নমস্কার নেবেন স্যার।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার।
1: আমি কথা বলছি জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে।
0: হ্যাঁ,
1: আজ সুন্দর একটি গানের ডালে নিয়ে এসেছি আপনার কাছে। সেই 70-এর দশকের সোনালি দিনের গানগুলি আজও আমাদের মন ছুঁয়ে যায়। তাদের সুরেলা কণ্ঠ আর আবেগময় গানগুলি আমাদের মনে গভীর অনুভূতির সৃষ্টি করে। এই গানগুলি যেন প্রেমের এক নীরব বাসা বা হৃদয় অনুভব করতে হয়। মহানায়ক উত্তম কুমার অভিনেত্রী শর্মিলা ঠাকুরের অভিনীত আনন্দ আশ্রম ছবি থেকে একটি গান শুনিয়ে দিবেন।
0: আচ্ছা,
1: শ্যামল মিত্র ভারতী মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
0: আচ্ছা,
1: কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না।
0: আচ্ছা,
1: মহান গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের সৃষ্টি করা এই গানটি যতবার শুনি মুগ্ধ হতে হয়। গানটি সবার জন্য পাঠিয়ে দিবেন। আর আপনারা ভালো থাকুন।
0: ঠিক আছে,
1: আর ভালো রাখুন।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন।
1: নমস্কার
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার স্যার জি।
0: নমস্কার।
1: নমস্কার স্যার জি, মানে গ্রাম হীরাপুর জেলা সিহোর মধ্য প্রদেশ সে ভগবান সিং পরমার বল রা হুম।
0: বলুন।
1: ফিল্ম কাজ নাম বলমা ও গানে কে বোলে অগর জিন্দগি হো তেরে সঙ্গ হো অদ্ভুত হো তো বো হো তো ইসে পেলে ইয়ে ওয়ালা গীত সুননা হ্যায় স্যার জি।
0: আচ্ছা,
1: ওর কুছ দোস্ত কো ডেডিকেট করতা হুম, আশুতো দেবনাথ জি হ্যায়, অবিনাশ তেলি জি হ্যায়, ওর হমারি বহন সঙ্গীতা দেবনাথ জি, বুলটিজাব দিদি হ্যায়, ওর সবই দোস্ত কো ডেডিকেট রয়েগা জো লাইভ সুনেঙ্গে স্যার জি।
0: আচ্ছা ঠিক আছে, শোনাবো।
1: ওকে স্যার জি, নমস্কার, ধন্যবাদ।
0: হ্যাঁ, আপনিও শুনবেন।

0: হ্যালো,
1: নমস্কার দাদা।
0: হ্যাঁ বলুন।
1: আমি চন্দ্রিকাদের চন্দ্রিকা থেকে বলছি।
0: হ্যাঁ
1: তো
0: বলুন,
1: দাদা, আজকে আমি গুষ্ট গোপালের কণ্ঠে এখানে গান শুনি।
0: কোন গানটা?
1: এমন মানুষ পেলাম না রে।
0: আচ্ছা,
1: হবে তো দাদা ভাই,
0: হ্যাঁ হ্যাঁ,
1: ভালো লাগে শুনতে। অনেক সময় আকাশবাণীতে শোনানো হয়, শুনুন, ভালো লাগে।
0: আচ্ছা আচ্ছা,
1: আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাই কিনে শুনবো।
0: হ্যাঁ।
1: আপনি

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন।
1: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে,
0: হ্যাঁ
1: অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ হ্যাঁ
1: আর প্রথমে গুড ইভিনিং।
0: হ্যাঁ
1: আর আজকে একটা গান শুনতে চাইছি, গানটা হলো এরকম, গান ছবিটার নাম হলো বেমিসাল, আর গানটা হলো এরকম, কিতনি খুবসুরত ইয়ে তসবীর হে, আরে মৌসম বেমিসাল বেনজীর ইয়ে কশ্মীর হে, ইয়ে কশ্মীর হে, এরকম গানটা। গানটা অবশ্যই গেয়েছে, আর সাথে বুধ আরো দুজন শিখতে হবেন। আর এ মুহূর্তে যারা এই গানটার সাথে যুক্ত, মানে কি বলবো, আমি ডেডিকেট করছি বিশেষ করে আমার বালিকা ভট্টাচার্য, সুতভা ভট্টাচার্য আমার সহধর্মিণী, তারপর অবিনাশ তেলি, প্রেমজিৎ বাবু।

0: হ্যালো, কে বলছেন?
1: হ্যালো স্যার, নমস্কার স্যার।
0: বলুন
1: হ্যালো,
0: বলুন, আমি শুনতে পাচ্ছি, কে বলছেন আপনি?
1: জি জি, জম্মু কাশ্মীর জেলা ডোডা তহসিল রাত্রি গাঁও কান্ঠি সে পুষ্করনাথ শর্মা বাত কর রহা হুঁ।
0: পুষ্করনাথ শর্মা?
1: জি জি স্যার।
0: আচ্ছা বলুন শর্মাবাবু, কি শুনবেন আজকে গীত বাহারে? অনুষ্ঠানে কি গান শোনাবো আপনাকে বলুন।
1: আজ তো গানা শুনলাম রাজা ওর রং,
0: রাজা ওর রং, এই ছবি থেকে।
1: জি জি।
0: গানটা কোন গানটা শোনাবো, কোন গানটা?
1: ও সুনা হ্যায় রাজা ওর রং ফিল্ম কা লতা মঙ্গেশকর কি আওয়াজ মে তু কিতনি আচ্ছি হ্যায় কিতনি প্যারি হ্যায় উমা
0: তু কিতনি আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, আপনাকে শোনাবো এই গানটা।

এতক্ষণ শুনলেন গজল, শিল্পী ছিলেন সঞ্চয়িতা পাল, আকাশবাণী কৈলাসহর। এখন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মালকোষ রাগে খেয়াল, শিল্পী তুষার দত্ত।

0: এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ রাগে শুনলেন খেয়াল। শিল্পী ছিলেন তুষার দত্ত। আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, দিল্লি কেন্দ্রের এশিয়ান গেমসের নিউজ হাইলাইট ক্যাপসুলস এবং সবশেষে বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: হলো রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজাব তাইয়েব এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে ভারত তাকে খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ইউক্রেন এবং ইরানে বর্তমান সংঘাতের ফলে আগামী দিনে সম্ভাব্য খাদ্য সংকট বিরাট আকার ধারণ করতে পারে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংসদীয় কমিটি আজ দ্বিতীয় বৈঠক করেছে। জঙ্গি যোগ আছে সন্দেহে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ পশ্চিমবঙ্গ থেকে মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। এশিয়ান গেমসে ভারত 2টি সোনাসহ আজ 10টি পদক পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ভাষণে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজাব তাইয়েব এরদোয়ানের মন্তব্যে অবাঞ্ছিত আখ্যা দিয়ে তাকে খারিজ করে দিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত একটি অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে কোনো বহিরাগত পক্ষের কথা বলার বা হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই বলে তিনি মন্তব্য করেন। ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা IBS-এর যৌথ বিবৃতির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি এই 3 দেশের বিদেশমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বেশ কিছু অর্থনৈতিক, উন্নয়নমূলক ও নির্দিষ্ট কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
2: Post the meeting, the 3 countries have come out with a joint statement wherein the collective view of the 3 countries have been put together. There are several economic issues, development issues, also certain political issues which have been reflected. As far as India's own point of view on Palestine is concerned, we stand for a 2-state solution of which you are very well aware.
1: মার্কিন যুক্তরাষ্ট্রের 100% শুল্ক আরোপের বিষয়ে মুখপাত্র জানান, বিদেশ সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি নতুন দিল্লিতে একটি মার্কিন সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আরও বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্টের বিষয়ে বিদেশ সচিব ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন। পারস্য উপসাগরে ভারতীয় জাহাজের উপস্থিতির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, এই মুহূর্তে ওই এলাকায় ভারতীয় পতাকাবাহী 6টি বাণিজ্যিক জাহাজ রয়েছে। পাশাপাশি ভারতে পণ্য পরিবহনে যুক্ত আরও 6টি বিদেশি পতাকাবাহী জাহাজ রয়েছে। তিনি আরও জানান, এই জাহাজগুলিতে প্রায় 163 জন ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। শ্রী জয়সওয়াল বলেন, নৌ পরিবহন মন্ত্রক এসব জাহাজের চলাচলের উপর নজর রাখছে এবং নাবিকদের সার্বিক কল্যাণের বিষয়টি খতিয়ে দেখছে। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জলবন্টন চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের একটি যৌথ নদী কমিশন রয়েছে এবং নদী সংক্রান্ত যাবতীয় বিষয় ওই কমিশনেই নিষ্পত্তি করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ইউক্রেন এবং ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাতের ফলে আগামী দিনে সম্ভাব্য খাদ্য সংকট বিরাট আকার ধারণ করতে পারে। তিনি বলেন, এই সংঘাত দক্ষিণ বিশ্বের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, কৃষ্ণসাগরে শস্য পরিবহন ব্যাহত হওয়া এবং সার সংকট খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিদেশমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজার ইতিমধ্যেই সংকুচিত। তিনি বলেন, পশ্চিম এশিয়া ও রাশিয়ার মধ্যে প্রধান সার উৎপাদক দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, জ্বালানি, খাদ্য, সার এবং আর্থিক চাপের প্রভাব উন্নয়নশীল অর্থনীতিগুলির জন্য সমস্যা সৃষ্টি করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক গত বছরের তুলনায় বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত চীন সম্পর্কের উন্নতির সূচনা হয় সীমান্ত অঞ্চলের অচলাবস্থা সমাধানের পর। বিদেশমন্ত্রী জানান, ভারত দীর্ঘদিন ধরে চীনকে বলে

0: আকাশে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং সীমান্তে অচলাবস্থা চলতে থাকলে কোনো দেশের স্বার্থ রক্ষিত হবে না।
1: We had long been telling the Chinese that a standoff between us, a dip in our relationship, doesn't help either of us. In fact, it is third parties who will take advantage of that. So we maintained consistently a very elementary principle of statecraft, which is don't get locked into a problem which benefits others. And it took a little while, I think, the Chinese side to agree with that.
0: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য চুক্তির বিষয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, উভয় দেশই বাণিজ্য চুক্তির বিষয়ে সহমতে পৌঁছেছে। তিনি বলেন, ভারত ক্ষুদ্র উৎপাদন, কৃষি উৎপাদন এবং শিল্পের কেন্দ্র, মাথাপিছু আয়, উৎপাদনের ধরন, সামাজিক ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তিনি বলেন, বাণিজ্য ক্ষেত্রে অতিরিক্ত কর চাপানোয় দু দেশের মধ্যে সম্পর্ক কিছুটা হোঁচট খায়। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিপদের কথা তুলে ধরে বলেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিপদের সম্মুখীন হয়ে চলেছে, তবে এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথেষ্ট সাহায্য বা সহানুভূতি পাওয়া যায়নি বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ দোহায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা কাতারে ইউপিআই ব্যবস্থার সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এই আলোচনায় কাতার ভারতে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়ন, ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এর সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি চূড়ান্ত করার উপর আলোচনা করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানের উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসাবে ভূকৌশলগত চিন্তাভাবনা ও আপৎকালীন পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। নতুন দিল্লিতে আজ ভারতীয় নৌসেনা কমান্ডারদের সম্মেলনে ভাষণে তিনি বলেন, 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে নৌসেনা কৌশলগত স্তম্ভ হিসেবে কাজ করছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংকট আসার আগে প্রস্তুতি সম্পূর্ণ রাখতে হবে। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় ভারতীয় নৌসেনার পেশাদারিত্ব ও কার্যকর প্রস্তুতির আরও একবার প্রমাণ দিয়েছে চলতি অপারেশন ঊর্জা সুরক্ষা। ভারত মহাসাগরীয় অঞ্চল এবং তার বাইরেও নৌসেনার উপস্থিতি মহাসাগর ভাবনাকে আরও শক্তিশালী করেছে বলে তিনি জানান। দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর এবং অতলান্ত মহাসাগরে ভারতীয় যুদ্ধজাহাজের উপস্থিতি দেশের ব্লু ওয়াটার নেভির ক্ষমতার প্রমাণ দেয় বলে প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেন। উচ্চমানের যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার জন্য তিনি ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনাকে বাস্তবায়িত করতে নৌবাহিনী কৌশলগত চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, ভারতের সামুদ্রিক ক্ষমতার উদ্দেশ্যে কেবল সমুদ্রে জাতীয় পতাকা প্রদর্শন করা নয়, বরং নিরাপত্তা, আস্থা ও বিশ্বাসের বার্তা পৌঁছে দেওয়া। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, স্বয়ংক্রিয় ও চালকবিহীন ব্যবস্থা, সাইবার অভিযান, রসদ, প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি গ্রহণের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ প্রগতি 50 কর্মসূচির আওতায় একগুচ্ছ নতুন উদ্যোগের সূচনা করেছেন। এর মাধ্যমে অর্থনৈতিক, সাংস্কৃতিক, ঐতিহ্য, তীর্থ, পর্যটন ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ 50টি শহরকে মডেল সিটি হিসেবে গড়ে তোলার জন্য একটি পরিকাঠামো তৈরি করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 24টি রাজ্যের এই 50টি শহর আগামী দিনে দেশের অন্যান্য শহরের কাছে পরিচ্ছন্নতা ও নাগরিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আদর্শ হয়ে উঠবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জঙ্গি যোগ আছে সন্দেহে জাতীয় তদন্তকারী সংস্থা NIA পশ্চিমবঙ্গ থেকে মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের মিঠাপুকুরের বাসিন্দা পেশায় দর্জি জুম্মান শেখকে আজ তার বাড়ি থেকে পাকড়াও করা হয়। অন্যদিকে বলরামপুরের বাসিন্দা পেশায় অ্যাপ বাইক চালক মোহাম্মদ সাহারুল পুরকাইতকে কুলপিতে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে NIA। নরেন্দ্রপুর থেকে আব্দুল রফিক নামে আরও এক ব্যক্তিকে ধরা হয়েছে। এদিকে জঙ্গি কার্যকলাপের অভিযোগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদে অভিযান চালিয়ে ইমাম পিয়ার মোহাম্মদ শেখকে NIA গ্রেপ্তার করেছে। মন্তেশ্বরের কুলুট গ্রামের বাসিন্দা পিয়ার একাধিকবার বাংলাদেশ সফর করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বাংলাদেশের জঙ্গি সর্বাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে মজুত করা এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে আজ জাতীয় কৃষি সম্মেলনে দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মুসুর ডাল ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন। এশিয়ান গেমসে ভারত আজ 2টি সোনাসহ মোট 10টি পদক পেয়েছে। মহিলাদের 4x400 মিটার রিলেতে ভারতের কিরণ পাহাল, মাত্তেচিরিয়া রাজু পুব্বাম্মা, প্রাচী চৌধুরী এবং গীতি আরামারাজ সোনা জিতেছেন। পুরুষদের 4x400 মিটার রিলেতে ভারতের ধর্মবীর চৌধুরী, মনু টিএস, জয়কুমার ও বিশাল টিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন। মিক্সড 4x400 মিটার রিলেতে ভারত জাতীয় রেকর্ড গড়ে ব্রোঞ্জ পেয়েছে। ভারতের পূজা

মহিলাদের হাই জাম্পে ব্রোঞ্জ পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের ট্র্যাপ ব্যক্তিগত বিভাগে ভারতের নিরু সোনা জিতেছেন। 6টি সোনা, 21টি রূপো এবং 25টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় ভারত দশম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজব তাইয়েব এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে ভারত তাকে খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ইউক্রেন ও ইরানে বর্তমান সংঘাতের ফলে আগামী দিনের সম্ভাব্য খাদ্য সংকট বিরাট আকার ধারণ করতে পারে। এশিয়ান গেমসে ভারত 2টি সোনাসহ আজ 10টি পদক পেয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: his UNGA address. Finance Minister Nirmala Sitharaman described Saudi Arabia as a trusted and valued strategic partner of India. Activists slam Pakistan over POK crackdown at Geneva meet. And in Asian Games 2026, India clinches gold in women's 4x400m relay. Neeru Dhanda wins gold in women's trap individual event. Overall medal tally rises to 53, including 6 gold, 21 silver and 26 bronze. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 30শে সেপ্টেম্বর বুধবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, সকাল 6:02 অমৃতবাণী। এই অনুষ্ঠানে আগামীকাল শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 7টায় সুপ্রভাত ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা সকাল 7:10। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককব্রুক সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:15, সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, সকাল 8:40 বাংলা আধুনিক গান। সকাল 9:00 শুনবেন নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে, 9:10 থেকে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 লোকগীতি রবীন্দ্রসঙ্গীত, 12:30 দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন দুপুর 1:30, 1:40 ককব্রুক গান, দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:30 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী, রাত 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককব্রুক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রাত 7:35, আগরতলা কেন্দ্রের ককব্রুক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55, রাত 8:05 বাংলা আধুনিক গান, মিক্স মেলোডিজ রাত 8:30, রাত 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 লোকগীতি, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30, রাত 10:00 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 এশিয়ান গেমসের নিউজ ক্যাপসুলস, 10:20 শুনবেন দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ হিন্দিতে, 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 35 সেকেন্ড। জয় হিন্দ।